আকাশবাণী কৈলাসহর, আজ রবিবার, 22শে ভাদ্র 1948 শতাব্দ, 26শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 13ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5টা বেজে 58 মিনিট 40 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

বাইবেল থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতে শিল্পী মহেশ রঞ্জন সোম।

মহেশ রঞ্জন সোমের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি। আকাশবাণী কৈলাসহর, এখন বিবিধ ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

ये थी भक्ति रचनाएं। अब सुनिए देशगान।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সকাল 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তি সুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত 7:45, সকাল 8টায় হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান, 9টায় হিন্দি এবং ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 12টায় অনুষ্ঠান পরিচিতি, 12:05 ছোট্ট সোনাবন্ধুদের অনুষ্ঠান শিশু মেলা, হিন্দি ছবির গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ 12:30, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের 1:05 আবারও হ্যালো অনুরোধ, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 মা বোনেদের অনুষ্ঠান মহিলা মহল, 2টায় ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে, 2:15 আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 2:30, 2:45 নজরুল গীতি, 3টায় হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে। সন্ধ্যে

ছটায় ঘর গৃহস্থী, 6:30 সীমান্ত থেকে। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:35 এবং রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। এশিয়া কাপ টি টোয়েন্টি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট 2026 এর ধারা বিবরণী 8:05 থেকে সম্প্রচারিত হবে। রাত 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা শহর, নমস্কার। সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি, 1780 খ্রিস্টাব্দের আজকের দিনে আবিষ্কৃত হয় বহুতল ভবনে ওঠানামা করার জন্য লিফট বা এলিভেটর। বাঙালি শ্রুতিধর ও পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চানন জন্মগ্রহণ করেন 1694 খ্রিস্টাব্দের আজকের দিনে। বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম 1904 খ্রিস্টাব্দে আজকের দিনে। প্রভা আর্থ্রে, কিরানা ঘরানার বিশিষ্ট হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, জন্মগ্রহণ করেন 1932 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর। কবি, সুরকার, শিল্পী রজনীকান্ত সেন প্রয়াত হন 1910 খ্রিস্টাব্দের আজকের দিনে। শহীদ হন বিপ্লবী যতীন্দ্রনাথ দাস 1929 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর। শুনলেন আজকের দিনটি। এবারে সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আজ আগরতলা থেকে প্রকাশিত সংবাদপত্র ত্রিপুরা ভবিষ্যতের সংবাদ শিরোনাম। আয়োজিত হতে চলেছে বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ। রাজ্যে 19টি অনুমোদনহীন বেসরকারি পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি। বিশ্ব অর্থনীতিতে ক্রমশ বাড়ছে ব্রিক্সের প্রভাব। তরুণদের রক্তদানে ত্রিপুরার নবজাগরণ, বলেছেন মুখ্যমন্ত্রী।

এমবিপি হাসপাতালের বেহাল চিত্রে প্রশ্নের মুখে কর্তৃপক্ষের নজরদারি। প্রাক্তন বিধায়ক তাপস দে প্রয়াত। পূর্বোত্তর বডি বিল্ডিং দুই পদক জয় ত্রিপুরার, 65 কেজিতে আশিক দেববর্মা রৌপ্য পদক এবং 70 কেজিতে উত্তম ত্রিপুরা ব্রোঞ্জ পদক লাভ করেন। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। কলকাতায় জাতীয় লোক আদালতের আদায় 300 কোটিরও বেশি টাকা। দিল্লিতে এটিএম জালিয়াতিতে অভিযুক্ত বিহারের বাসিন্দা ও যুবক পূর্ব যাদবপুর থানা এলাকায় গা ঢাকা দিয়েছিলেন। দিল্লি পুলিশের একটি বিশেষ দল গ্রেপ্তার করে 3 জনকে। দ্রুত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সদস্যপদ চাই, পথের কাঁটা চীনের সামনেই সরব মোদি। ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনায় ব্রিক্স। সীমান্ত সমস্যা মেটানোর বার্তা মোদি জিনপিংয়ের। 18 ফুট লম্বা বুলেট প্রুফ গাড়ি যেন চলমান দুর্গ। জিনপিংয়ের হংকি N701 দিল্লিতে। অনূর্ধ্ব 20 মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকিতে অপ্রতিরোধ্য ভারত। চীনের মকিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় সুপ্রিয়ার হ্যাট্রিকে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ, ঈশানের চোট নিয়ে সংশয়ে ভারত। আজ মহিলাদের এশিয়া কাপ ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, প্রতিশোধের হাতছানি হরমনপ্রীতদের সামনে। শুনলেন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে কর্মখালী বিজ্ঞপ্তি। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, জুনিয়র ইঞ্জিনিয়ার, রেল মন্ত্রক, শূন্যপদ 1421টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা ডিগ্রি পাস, বয়স 18 থেকে 42 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 14 সেপ্টেম্বর। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। অ্যাপ্রেন্টিস রেল মন্ত্রক, শূন্যপদ 1599টি, শিক্ষাগত যোগ্যতা আইটিআই পাস, বয়স অনূর্ধ্ব 24 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 15 সেপ্টেম্বর। বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। অ্যাপ্রেন্টিস এয়ারপোর্ট অথরিটি, শূন্যপদ 205টি, শিক্ষাগত যোগ্যতা আইটিআই, ডিপ্লোমা বিই, বিটেক ডিগ্রি পাস, বয়স অনূর্ধ্ব 26 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 16 সেপ্টেম্বর। বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার ইসরো, শূন্যপদ 175টি, শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক ডিগ্রি পাস, বয়স অনূর্ধ্ব 28 বছর, অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 16 সেপ্টেম্বর। লোকাল ব্যাংক অফিসার, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, শূন্যপদ 2482টি, শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিসিএ, বিই, বিটেক ইত্যাদি, গ্র্যাজুয়েট ডিগ্রি, বয়স 21 থেকে 30 বছর, অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 17 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশে, তবে কেন্দ্র তারিখ সহ বিস্তারিত

কল লেটারে জানানো হবে। ক্রীড়াবিদ CRPF শূন্যপদ 50টি, শিক্ষাগত যোগ্যতা অন্তত পক্ষে মাধ্যমিক পাশ, তবে দক্ষ ক্রীড়াবিদ হতে হবে, বয়স 18 থেকে 23 বছর। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 30শে সেপ্টেম্বর। বাছাইকৃতদের ইন্টারভিউ, পরীক্ষা ও স্কিল টেস্টের কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ডাক সেবক, ডাক বিভাগ, শূন্যপদ 23,757টি, শিক্ষাগত যোগ্যতা অন্তত পক্ষে মাধ্যমিক পাশ, বয়স 18 থেকে 40 বছর। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 21শে সেপ্টেম্বর। বাছাইকৃতদের সাক্ষাৎকারের তারিখ ও কেন্দ্র কল লেটারে জানানো হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, কেন্দ্রীয় সরকার, শূন্যপদ 1,748টি, শিক্ষাগত যোগ্যতা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা বা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বিই বিটেক পাস, বয়স 18 থেকে 32 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 22শে সেপ্টেম্বর। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অক্টোবরে। কেন্দ্র আগরতলা সহ সারা দেশে 100+ শহরে। তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি। এবারে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামী 16ই সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 থেকে 34 এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 4 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% হতে পারে। রাজ্যের বেশিরভাগ জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ওইসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। তবে জমি থেকে দ্রুত জল বের হয়ে গেলে গাছও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে। জমির তস মোটামুটি নিয়ন্ত্রণে, যদিও 1-2 জায়গায় ভারী বৃষ্টির ফলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, কিন্তু দ্রুত আবহাওয়া স্বাভাবিক হয়ে যাওয়ায় প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে যে সমস্ত জমিতে কিছু সময়ের জন্য জল জমা হয়ে গিয়েছিল, সেই সব জমির চারা থেকে পূর্ণাঙ্গ গাছের প্রতি বিশেষ নজর রাখতে হবে, কারণ জলাবদ্ধ পরিস্থিতিতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা বেড়ে যায়। মাটির উপরের স্তরটি শুকোতে শুরু করলে গাছের গোড়ার কাছে ছত্রাকনাশক বা সিস্টেমিক ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে। সুস্থ ফসলে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে মৃত বা মারাত্মকভাবে পচে যাওয়া চারা গাছগুলো অবিলম্বে উপড়ে ফেলতে হবে। সবজির লতানো ডাল যাতে মাটির সংস্পর্শে না আসে, সেজন্যে বাঁশের শক্ত খুঁটি বা মাচা দিয়ে সেগুলোর উপযুক্ত অবলম্বনের ব্যবস্থা করতে হবে। বৃষ্টি না থামা পর্যন্ত সব ধরনের রাসায়নিক স্প্রে ও সার প্রয়োগ স্থগিত রাখতে হবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। শ্রোতাবন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতাবন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী তাপস বসুনিয়া।

ভক্তি সুধা অনুষ্ঠানে শুনলেন ভক্তিগীতি, শিল্পী ছিলেন তাপস বসুনিয়া। আকাশবাণী কৈলাসহর, এখন সময় সকাল 7:24:45। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। পশ্চিমবঙ্গে একটি অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার ডিআরডিওর প্রস্তাব রাজ্য সরকার অনুমোদন করেছে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল সম্মেলন শুরু হওয়ার পর ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন সব দেশের যৌথ দায়িত্ব।
1: চর্চা সে স্পষ্ট হ্যাঁ কি বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহীঁ কিয়া জা সকতা। রিপ্রেজেন্টেশন, রেসপন্সিভনেস আর রুল মেকিং তিনো মে সুধার আবশ্যক হ্যায়। আজ অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে সাজা সংকল্প কো স্পষ্ট দিশা দেতা হ্যায়। আব হামারি জিম্মেদারি হ্যায় কিন সংকল্পো কো ঠোস পরিণামো মে বদলে।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির আন্তর্জাতিক যে কোনো বিবাদ কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে। পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ব্রিক্স নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে সংযমের আহ্বান জানিয়েছেন। গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরে জঙ্গি হানার কঠোর নিন্দা করেছেন তাঁরা। সন্ত্রাসবাদের মোকাবিলায় এই গোষ্ঠী তাদের অঙ্গীকারের কথা আবারও জানিয়েছে। চতুর্থবার ভারত ব্রিক্স শিখর সম্মেলন আয়োজন করেছে। আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা হবে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাখস্তান, ফিলিপিন্স, মিশর, দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতিদের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক করবেন। পাশাপাশি নাইজেরিয়া এবং উগান্ডার উপরাষ্ট্রপতির সঙ্গেও নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে তার। ভারতের নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা প্রাণবন্ত উদ্ভাবনী সহযোগিতামূলক এক পরিবেশে সুস্থায়ী উন্নয়ন। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন।

গত বছরের আগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে দুই নেতাই স্বাগত জানান। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় পক্ষকে পারস্পরিক সম্মান, সংবেদনশীলতা এবং স্বার্থ এই তিনটি নীতির মাধ্যমে পরিচালিত হতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের জন্য সীমান্ত অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সীমান্ত সংক্রান্ত বিষয়ে চুক্তি ও সমঝোতাগুলি দুই পক্ষকেই মেনে চলার উপর তিনি বিশেষ গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী গতকাল ইথিওপিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং আবুধাবির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিরক্ষা নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা নিরাপত্তা এবং দুদেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি নিয়ে শ্রী মোদী আলোচনা করেন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লেমিং হংয়ের সঙ্গে বৈঠকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর কৌশলগত অংশীদারিত্ব নিয়ে যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স নেতাদের শীর্ষ সম্মেলনে গত সন্ধ্যায় এক নৈশ ভোজে নবরস দ্য ইউনিভার্স অফ শেয়ার্ড ইমোশনস, বিশ্বের অভিন্ন ভাবাবেগ শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সাংস্কৃতিক আয়োজনে ব্রিক্স ঐক্যতানে এক ছন্দে অনেক সংস্কৃতি, ব্রিক্স সিম্ফনি ওয়ান রিদম মেনি কালচার্স পরিবেশিত হয়, যেখানে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলির সঙ্গীত শিল্পীরা যৌথভাবে এক অনন্য সঙ্গীত পরিবেশনায় অংশ নেন। বিভিন্ন সঙ্গীত ঐতিহ্যের সমন্বয়ে গঠিত এই ঐক্যতান যৌথ এক শৈল্পিক অভিব্যক্তিকে তুলে ধরে, যা ব্রিক্স পরিবারের বৈচিত্র্য, সাংস্কৃতিক সমৃদ্ধি ও ঐক্যের চেতনার প্রতিফলন। অনুষ্ঠানে ব্রিক্স দেশগুলির বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার এবং ভারতের শাস্ত্রীয় নৃত্য ঐতিহ্যের সঙ্গে সঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়, বিভিন্ন দেশের সঙ্গীত সংস্কৃতির মধ্যে যা সেতুবন্ধ রচনা করে। সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে একযোগে উন্নত এক বিশ্ব গড়ে তোলার চেতনাকে এই সঙ্গীতানুষ্ঠানটি মূর্ত করে তোলে। সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ হিসেবে ভারতের অনন্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ব্রিক্স ঐক্যতান এই গোষ্ঠীভুক্ত দেশগুলির সমৃদ্ধ সংস্কৃতি ও বৈচিত্র্যময় সভ্যতাকে তুলে ধরে। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধনও করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারটিও ঘুরে দেখবেন তিনি। মন্ত্রী লালবাগচা রাজা প্রতিমাও দর্শন করবেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জুনপুর উপকূলে একটি গ্রামে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, এর ফলে পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে সুবিধা হবে। ওড়িশার চাঁদিপুর এবং অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত কেন্দ্রের পর জুনপুটের এই পরীক্ষা কেন্দ্রটি হবে DRDO-র তৃতীয় প্রধান কেন্দ্র। বর্তমানে দেশে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র রয়েছে, যা ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ নামে পরিচিত, এবং ওড়িশায় দুটি লঞ্চ কমপ্লেক্সের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার কাজ চলে। চাঁদিপুর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত প্রস্তাবিত জুনপুট কেন্দ্রটি ওড়িশার পরীক্ষা কেন্দ্রের কাজের চাপ ভাগ করে নেবে এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া 104টি দেহ শনাক্ত করে সেগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এখনও 5130 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13,700 বেশি মানুষকে উদ্ধার করেছে, এদের মধ্যে 339 জন চিকিৎসাধীন। ইরাক ইরান সীমান্তবর্তী মায়াসান প্রদেশে কোনো সামরিক অভিযান চালায়নি বলে জানিয়েছে, তবে সীমান্তের সালামচি চৌকি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলার পর তাদের এই সিদ্ধান্ত। সৌদি আরব এর আগে জানিয়েছিল ইরাক থেকে ওই পাইপলাইনের ওপর হামলা চালানো হয়, তবে তারা ইরাক সরকারকে সব ধরনের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে হাউথি গোষ্ঠী দাবি করেছে, লোহিত সাগর উপকূলবর্তী অঞ্চলে গুরুত্বপূর্ণ কিছু এলাকার দখল তারা নিয়েছে। তাদের আরও দাবি, গত 48 ঘন্টায় ইয়েমেনে সৌদি আরব 100-এরও বেশি বিমান হামলা চালিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাটে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ সৌরাষ্ট্র কাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি অঞ্চলে আজ ভারী বৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। দিল্লিতে আগামী 5 দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে কেরালা ও মাহেতে আজ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। শ্রীলঙ্কাও গ্রুপের 3টি ম্যাচেই জয় পেয়েছে এবং সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। উল্লেখ্য, 2024 সালে এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জেতে তারা। পুরুষদের ক্রিকেটে আজ আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজ শুরু করছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। ইউএস ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে এলেনা রিবাকিনা চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি গতকাল ফাইনালে 6-4, 5-7, 6-2 সেটে এরিনা সাবালেঙ্কাকে পরাজিত করেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে 6ষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 হল নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি। গতকাল মোহনপুর মহকুমার ইকফাই ইউনিভার্সিটির 21তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন, শিক্ষার্থীদের তাদের সামগ্রিক বিকাশ ও ভবিষ্যৎ সাফল্যের জন্য ব্যবহারিক ও দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দিতে হবে। তিনি ইকফাই বিশ্ববিদ্যালয়কে ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে পারে। রাজ্যপাল আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ভারত গড়ার লক্ষ্যে বিকশিত ভারত 2047 ডাক দিয়েছেন। রাজ্য সরকারও বিকশিত ত্রিপুরা 2047 কর্মপরিকল্পনা রূপায়ণের মাধ্যমে বিকশিত ভারত গড়ার কাজে সামিল হয়েছে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছে বিজেপির 81 জন, ত্রিপুরা মাথার 1557 জন, সিপিআইএম এর একজন এবং অন্যান্য একজন। আগামী 28 সেপ্টেম্বর 587 ভিলেজ কমিটির মোট 4597 আসনের মধ্যে 2957 আসনে ভোট গ্রহণ করা হবে। নতুন দিল্লিতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে ব্রিক্সভুক্ত দেশগুলি সর্বসম্মতভাবে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের প্রথম দিনেই গতকাল নতুন দিল্লি ঘোষণা গ্রহণে ব্রিক্স দেশগুলি একমত হয়েছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করার প্রস্তাব করেন। সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী জানান, নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের জন্য একটি স্পষ্ট দিশা দিচ্ছে। তিনি আরও বলেন, এখন এই সিদ্ধান্তগুলি বাস্তবে রূপান্তরিত করা সদস্য দেশগুলির যৌথ দায়িত্ব। প্রধানমন্ত্রী আরও বলেন, আলোচনায় এটা স্পষ্ট হয়েছে যে পরিবর্তনশীল বিশ্বকে পুরনো প্রতিষ্ঠানগুলির দ্বারা পরিচালনা করা সম্ভব নয়, এবং তিনি জোর দিয়ে বলেন যে প্রতিনিধি ব্যবস্থা এবং নিয়ম তৈরি করার ক্ষেত্রে সংস্কার সাধন করা অপরিহার্য হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রিক্স নেতারা এই বিষয়ে জোর দিয়েছেন যে ভবিষ্যতের প্রযুক্তিগত পরিবর্তন এবং তা নিয়ন্ত্রিত করার ক্ষেত্রে গ্লোবাল সাউথ বা দক্ষিণ গোলার্ধের সমান অংশগ্রহণ থাকা উচিত। উল্লেখ্য, ব্রিক্স সম্মেলন আজ শেষ হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রক্তদান সম্পর্কে যুব সমাজের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, রক্তের কোনো ধর্ম, বর্ণ বা জাত হয় না। রক্তদান মানুষের মধ্যে এক গভীর মানবিক বন্ধন তৈরি করে। মুখ্যমন্ত্রী বলেন, রামকৃষ্ণ মিশন শুধু আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজও আগরতলা শহর ও শহরতলির একাধিক রক্তদান শিবিরের উদ্বোধন করবেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন,

কৃষকদের আয় বাড়াতে শুধুমাত্র উৎপাদন বৃদ্ধি যথেষ্ট নয়, কৃষকদের বাজারের সঙ্গে যুক্ত করতে হবে। কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা, উৎপাদন খরচ কমানো এবং জাতীয় আন্তর্জাতিক বাজারে কৃষকদের প্রবেশাধিকার তৈরি করাও সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল ত্রিপুরা কলেজ অব এগ্রিকালচারের 20তম প্রতিষ্ঠা দিবস ও গ্র্যাজুয়েশন ডে 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, কৃষি মানব সভ্যতার অন্যতম ভিত্তি এবং ভবিষ্যতের খাদ্য ও গ্রামীণ অর্থনীতির প্রধান চালিকা শক্তি। রাজ্যে অনুমোদনহীন 19টি বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করেছে স্টেট মেন্টাল হেলথ অথরিটি। গত 9 সেপ্টেম্বর জারি করা নোটিশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মানসিক স্বাস্থ্যসেবা আইন 2017 অনুযায়ী বৈধ নিবন্ধন ছাড়া রিহ্যাব পরিচালনা বেআইনি, পাশাপাশি নিরাপত্তা, খাদ্যগুণ, পরিকাঠামো, প্রতিবন্ধী বান্ধব ব্যবস্থা ও বায়োমেডিক্যাল সেফটির নির্ধারিত মান না মানার অভিযোগও রয়েছে ওই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে। ভারত স্কাউটস অ্যান্ড গার্ডসের তত্ত্বাবধানে দক্ষিণ জেলার বকাফা পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে 3 দিনের তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প গতকাল শেষ হয়েছে। ক্যাম্পে কেন্দ্রীয় বিদ্যালয় শিলচরের অধীনস্থ 20টি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন শিলচর আঞ্চলিক কেন্দ্রের ডেপুটি কমিশনার অনুরাগ যাদব ক্যাম্পের সূচনা করেন। আবহাওয়া। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা তার আশপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.2 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব করিশ্মা জমাতিয়া ভারতনি আসুং ফাং বাই ফিলচিস আর ব্রিক্স ককমালাই মূ মিয়ানি সিমি দিল্লি কতালো চেংখা ভারত মন্ডব তামিলনাড়ুনি রামেশ্বরমনি শ্রী সিদ্ধিনী রামনাথ স্বামী মতাইনকনি মাংপিলিনি লাইবুমানী কক খুরসাউই মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী জুদা জুদা হাক্তনি ফাইনাই অজারংনো লামসখা সালনাইনি অকক মালাইমা পান্ডাও কাইচিসা আদং হাক্তর তে কুবুনি কাইচি হাকতরনি আদংরক মানজাক্ষা তাকলাইনি ব্রিক্স কক মালাইমা পান্ডা কতরনি কক বুপাক উংখা সয়মুং কতালকারী মূ চুবামুং তে থিতিনি বাকৈ সামু দিল্লি কতালনি ভারত মন্ডব ফিলচিস আর ব্রিক্স কুচুক বেরামনি পান্ডা কতরনি পুইলা সাল যতনি খাবাই খুবাই দিল্লি কতাল সাকলাই মুঙ্গসি নাজাখা ও সাকলাই মুঙ্গ জাতিসংঘ হায়ং বানিয়া মথানো খবৈ হায়ং বেরামনি মথারকনো সাম ফিনানি সানজাখা পান্ডাও জানি যা হাক্তনি রং বাই বানিয়া খাই মূ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টনি হায়ং বেরামনি রাইজা দই হায়ংনি সালগ্রা হাকতর রংনি মানজাক মূ চাথাই তৈ সাকাম দিখল চুবা লাইমা বাংরিনানি সাকা ফানবকসিন জাখা সাকলাই মুঙ্গ বুসকাং নই সাই নই চি সিনি বিশিও চীন উলনি ব্রিক্স পান্ডা কতর আচুকনানি খাফুর জাখা রাশিয়ানি রাষ্ট্রবক্রক ভ্লাদিমির পুতিন চীননি রাষ্ট্রবক্রক শ্রী শি জিনপিং সাউথ আফ্রিকানি রাষ্ট্রবক্রক সিরিল রামাফুসা মিশরনি রাষ্ট্রবক্রক আবিদল ফাতাহা আল সিসি ইন্দোনেশিয়ানি রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু তাই ইরানি রাষ্ট্রবক্রক মাসুদ পেজেস কি ইয়ানন্য খবৈ হায়ুং বেরামনি কুচুক বেরামনি অজারক অপান্ডা মানজাখা হাস্তিফা ইন্দ্রসেনা রেদিনালু সাকা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইংখা কতালতে হামসাজাক ভারত খেলাই তিসানানি মিয়া ইকফাই ইউনিভার্সিটিনি কাই নৈচি সা কনভোকেশন পান্ডাও কংনার থানী ব অকক সাকা হাস্তিফা সাকা রংসৃংনাই রংনি বেবাক ফাইসিংতে হামক্রাই তে থিনাং হামসারি উই তিসাথানী নাংকুকমানি তে গরং খেলাই তিসাথানী ফানবক্সিনানি কবকা মন্ত্রী অগ্র প্রফেসর ডাক্তার মানিক সাহা থৈ রিমানতেই শিকলা হদা নতাইব গবাংখে হজাক খেলাইনানি কবকা মেয়া আগরতলানি দলেশ্বর রামকৃষ্ণ মিশন আশ্রম বাই যুগালিজাক থৈ রিমা শিবির ককনার থানী ব অকক সাকা বসাকা থৈনি মূসা টংথার তৈ কাস ইয়া থৈ রিমানী বিশংতৈ বরক খরকসা তৈ খরকসা বাই বায়াব খালাইমু স্নাম লায় মন্ত্রী অক্র সাকা রামকৃষ্ণ মিশন টংথানি স্পিরিচুয়াল কক সালাইমানি সিং সিমিতনিয়া রং সাকাম স্কিল ডেভেলপমেন্ট তাই আকা বিকা দেরামুনি জরাও বরক মনুষ্যনো চুবাউই রামকৃষ্ণ মিশন জরা কলগ্রমুই সামু তাঙ্গি তঙ্গু হাস্তেও কিরিমা সিনসা তৈতরমানি জরা রামকৃষ্ণ মিশননি সন্ন্যাসী তৈ বাই থামু চুঙ্গুই সামু তাংনাই রক চুবা লাইমা সামু তাংলাইখা হুকবা মন্ত্রী রতনলাল নাথ সাকা হুকবা ওংখা বরক তং রংনানি আলাই

ইয়াফাং তাই থিনাং নি চা থাই তে কামিনী রংথং নি যতনি স্লাই কতর চালক নাই ফান মিয়া ত্রিপুরা কলেজ অফ এগ্রিকালচার নি ফিল নৈচি আচুক রিমা সাল তৈ গ্রেজুয়েশন দে নৈ সাই নৈচি দক রুগী যুগালি যাক মেইল ককনার থানী ব ককসাকা বসাকা হুক বা খেলাইনাই রং আজিমু বাং দিনানি বাকি থাইরমা সিমি বাং রেখে অংলাক হুক বা খেলাইনাই রং হাতিনি লগে গদাল রলাইনা নামায় হুকবানি মানে খনৈনি রংমারি স্রাই স্রাই খেলাইনি থাইরিথানি নামমানী রং হলিরিনানী তাই বসংতাই হায়ং বেরামনি হাতিও হুকবার খেলাইনাই রং হাবরিনানি ন অংখা হাফংনি নাহারমু কতর এডিসিনি ভিলেজ কমিটি চংবাড়িও বেবাগী খরক সা সাই ডগ্রা ব্রেজি বাজানায় বাতায়াউইন কপ্লাইংখা বরংনি বিশিং দঙ্গ বিজেপিনি খরক চারজি সা ত্রিপ্রামুথানি খরক সা সাই বারা বাজিসনি সিপিআইএমনি খরক সা তে কুবনি খরক সা সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নৈচি সারো বারা চার চিসনি ভিলেজ কমিটিনি যতই ব্রী সাই বারা চুকু চিসনি আচুকথাইনি বিশিং কাই নৈ সাই চুকুরা বাজিসনি আচুকথাইও বুথ ইয়াচাক জাগানো হাক্তনি কুবনি আমজাইবাই বাক্সা হাস্তিও বোতাকলাইনি উলথাম বসং লুকু দরবা মিয়া সংসাজাকা ত্রিপুরা হাইকোর্ট ন খবই হাস্তিনি যত হাঙ্করতে বুকাক্সে দরবানক বুসকাঙ্গ লুকু দরবা সংসাজাকা বসং লুকু দরবাও মালখুং দেরামুঙ্গ সুপুং কাইজাকমা দরবা ব্যাংনি লাকাই সুমানক খবই কুবনি দরবানি কক চরিজাকা গুমতি হাঙ্করনি কেরং সেপসাব মানথগ্রিমা তাং সংনি হাঙ্কর সচিব রাজা গুপ্ত শাখা উদয়পুরতে অমরপুর দরবা নগ বেবাগী বেঞ্চ কাইবাও অলুকু দরবা সংসাজাক্ষা তিনি দি বর্জরা নবার তৈবার নাইখংনি বিখাক্তি সাজাক্ষা নখা কিসা মোনাকজাব টঙ্গানো তাই ফেরাং কগুই ওয়াতই ওয়াইমানো হনই সাকলাইজাক্ষা তিনি সালনি তুংমারি টঙ্গানো সাকাও 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক বিখাগ খামানি তুংমারি টংমানি 2.7 ডিগ্রি সেলসিয়াস মিয়া ফুংনিসিমি তিনি আইচুক জরা ওয়াতিবাখা বুকসা 0.2 মিলিমিটার কক বড় বাই কক্তমা পরিমং তাবুনি বাকি অরণ অপেক্ষা তিনি নি উলনি কক্তমা আওয়াইং ফিরানো সামজা দামসিনি তামুই 34

কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। রবীন্দ্রসঙ্গীত, শিল্পী জগন্নাথ চট্টোপাধ্যায়।

আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে শিলং কেন্দ্র থেকে।

আধুনিক গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে, এরপর মুম্বাই কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে বিবিধ ভারতীয় অনুষ্ঠান।

0: ये है विविध भारती, कुछ ही पलों में आप सुनेंगे।
1: এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করতে সময় বেলা 12:25। জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন টুটো সোনামণিদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। লাইভ ফোন ইন হ্যালো অনুরোধ 12:30। বেলা 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে। 1:05 শুনবেন লাইভ ফোন ইন হ্যালো অনুরোধ। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 1:30। 1:40 শুনবেন মা বন্ধুর জন্য প্রচারিত অনুষ্ঠান মহিলা মহল। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2:15 শুনবেন আধুনিক গান। 2:30 রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি শুনবেন 2:45। বেলা 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, 3:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলি করে শোনানো হবে। 6টায় গড় গৃহস্থির আসরে শুনবেন রবিবারের আড্ডা, 6:30 শুনবেন সীমান্ত থেকে। 7টায় আগরতলা কেন্দ্রে ককপরক অনুষ্ঠান রিলি করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে। আগরতলা কেন্দ্রে ককপরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টির টুর্নামেন্টের চূড়ান্ত তথা ফাইনাল ম্যাচ হবে রাত

আটটা বেজে 5 মিনিট থেকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যেকার এই ম্যাচের ধারা বিবরণী আমাদের নিউজ অন এআরএপে শুনতে পাবেন।

দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে 9টায়, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে। 10টা বেজে 10 মিনিটে শুনবেন লোকগীতি, 10টা বেজে 20 মিনিটে দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ সম্প্রচারিত হবে, 10টা বেজে 30 মিনিটে জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10টা বেজে 35 মিনিটে। শ্রোতা বন্ধুরা শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কৈলাসহর।

বন্ধুরা, তোমরা সবাই তৈরি তো? আমরাও গান শোনাতে এসে পড়েছি। প্রথমে তনুশ্রীর কণ্ঠে শুনবো শ্যামা সঙ্গীত।

আমরা আজ একটা কাওয়ালি শোনাবো তোমাদের। আমরা যারা গাইব, দীপ্তনু, চন্দ্রজিৎ, সূর্যস্নাতা, তনুশ্রী, শ্রাবণী, রেশমি, তোর্ষা।

শুনলেন ছোট্ট সোনামণিদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে লাইভ ফোন ইন। হ্যালো অনুরোধ।

মানবজীবন বিলয়ের অধীন, কিন্তু ধ্বংসের অধীন হয়েও কল্যাণময় কার্যাবলীর মাধ্যমে অবিনশ্বর হওয়া যায়। অমরত্ব লাভের একমাত্র পথ নিজস্ব কার্যাবলী, কর্মই মানবজীবনকে মহিমান্বিত করে। বয়সের মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে না, কারণ তাকে মরতে হবে। মরার পর কেউ তাকে স্মরণ করবে না, বরং সে যদি এ ক্ষুদ্র পরিসরের জীবনে মানব কল্যাণের জন্য কৃতির স্বাক্ষর রেখে যেতে পারে, তবে সে মরে গিয়েও চিরকাল মানবের হৃদয়ে অমর হয়ে থাকে। মানুষের দেহের মৃত্যু আছে, কিন্তু তার মহত্ত্ব, কীর্তি ও মহিমার কোনো মৃত্যু নেই। তাই যুগ যুগ ধরে মানুষের মাঝে চির অম্লান হয়ে থাকে। দৈহিক মৃত্যু ঘটলেও তাদের কীর্তির মৃত্যু হয় না। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকা আমাদের প্রত্যাশা, আর এই প্রত্যাশাকে সামনে রেখেই হাজির হলাম আজকের হ্যালো অনুরোধে। দেরি নয়, হাতে কাগজ কলম নিন এবং লিখে ফেলুন আজকের সিক্রেট কোড এবং আমাদের সাথে যোগাযোগের নম্বর। আমাদের সাথে যোগাযোগের নম্বর 0382429519। আর আমাদের অনুষ্ঠানে প্রবেশের জন্য যে নির্দিষ্ট সিক্রেট কোড থাকে সেটা বলে দিচ্ছি। আমাদের আজকের সিক্রেট কোড হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই। আবারও বলছি, কীর্তিমানের মৃত্যু নেই। পর কথা নয়, এবারে যাচ্ছি আসরের দিকে। দেখবো আজকের আসরে প্রথম শ্রোতাবন্ধু কে হচ্ছেন।

0: হ্যালো,
1: হ্যালো
0: হ্যাঁ হ্যালো, রোড থেকে বলছি।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনছি।
1: আমি পিন্টু চিনা ফুলতলা থেকে,
0: কেমন?
1: পিন্টি মানে মিঠুনি।
0: হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন?
1: ভালো, আপনি ভালো নি স্যার?
0: হ্যাঁ হ্যাঁ বলো।
1: আপনি একটা গান শুনতে দেয়,
0: হুম বলুন,
1: ডাব্বালি বালে এই গানটা,
0: কোন গানটা?
1: ডাব্বালি বালে ডাব্বালি বাজা
0: আচ্ছা আচ্ছা,
1: মেরে ঘুঙরু বোলা দিয়ে, এই গানটা
0: আচ্ছা,
1: হবে তো? হ্যাঁ,
0: হ্যাঁ হ্যাঁ দেখছি। সঙ্গে কেউ আছেন?
1: সঙ্গে তো আমার বাবা আছে, মা আছে, আমার ছোট ভাই আছে, সবাই মিলে গান শুনবো।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গান পাঠিয়ে দেবো, শুনতে থাকবেন, ভালো
1: আচ্ছা
0: থাকবেন।
1: স্যার,
0: হুম
1: রাখি।
0: হুম, নমস্কার।

0: हेलो,
1: हेलो।
0: नमस्कार नवीन।
1: हाँ नमस्कार।
0: আমি কথা বলছি জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে।
1: হ্যাঁ চিনতে পেরেছি, কেমন
0: তো
1: আছেন?
0: ভালো আছেন আপনি? অবশ্যই
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: আর বেশ ভালো হয়ে গেছি, ফোনটা লেগেছি।
1: আচ্ছা
0: তাছাড়া আপনি অনুষ্ঠান নিয়ে এসেছেন, হ্যালো অনুরোধ। তো দারুণ ভালো লাগছে আপনার উপস্থাপনা শুরু থেকে শুনছি। তো আপনারা আজকে খুব সুন্দর একটা সিরিজ করে রাখেছি, মানে মৃত্যু নেই সত্যি। আর আমরা যেসব কাজ করে থাকি সেসব কাজে কিন্তু স্মৃতি হয়ে থেকে যায়। আমরা যদি ভালো কাজ করি তাহলে ভালো কাজের স্মৃতি থেকে যায়। তো সেটা তো আমরা অনেক প্রমাণ পেয়েছি, মহাপুরুষরা রয়েছেন। আবার গানের কথার দিকে বলতে গেলে এই গানের গীতিকার সুরকাররা রয়েছেন, ওনারা এত সুন্দর সুন্দর গান লিখে গেছেন, এত সুন্দর সুন্দর সুর দিয়ে গেছেন। তার জন্য আজ স্মৃতি হয়ে রয়েছে আমাদের সবার হৃদয়ে। ওনারা আজ এই জগতে নেই, কিন্তু ওনাদের অজস্র লেখা গান, অজস্র গানের সুর, শিল্পীরা গান গেয়েছেন, সেগুলো সব আমাদের কাছে রয়ে গেছে আজ। তাই
1: এগুলোর মধ্যেই আমরা
0: ভালো কাজ
1: ওনাদেরকে খুঁজে
0: করলে
1: পাচ্ছি।
0: অবশ্য সেটা স্মৃতি হয়ে থাকে সবার কাছে। তো আজকে আমাকে 1974-এ মুক্তিপ্রাপ্ত রুটি কাপড়ার মকান, সেই ছবি থেকে শুনিয়ে দেবেন লতাজির কণ্ঠে, হায় হায় এ মজবুরি, মৌসুম আওর এ দূরি। সেই গানটি শুনতে চাচ্ছি। তখন তো অনেক বেশ কিছু আপনার প্রেক্ষাপট গুলিতে প্রদর্শিত হয়েছিল ছবিগুলি, তো ছুটে চলে যেতাম সেই গান সেই ছবিগুলি দেখার জন্য। তো সেই কথা আজও কিন্তু মনে পড়ে। তখন আমি প্রায় 10ম শ্রেণীতে পড়াশোনা করছিলাম,
1: আচ্ছা আচ্ছা,
0: তো সেই কথা সেই স্মৃতিগুলো আজও কিন্তু আমাদের মনে জেগে উঠে সেই গানগুলি শুনলেন। তো সেই গানটি লিখেছেন সঙ্গীত জগতের মহান গীতিকার বর্মা মালিকজি, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন সঙ্গীত জগতের সুনামধন্য মহান সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলালজি। আর সেই গানটি শুনবো আপনাকে নিয়ে। আশুতোষ বাবু রয়েছেন, বোন সঙ্গীতা দেবনাথ, ভাই প্রেমজিৎ চক্রবর্তী রয়েছেন, ভাই অবিনাশ, সবাইকে নিয়ে শুনবো।
1: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি আপনার
0: হ্যাঁ,
1: পছন্দের
0: তো
1: গান।

0: सीक्रेट कोड है, वो आत्मा जैसे मर जाती हैं तो आदमियों की आदमी स्वस्थ नहीं मिल पाता है, तो ये है हिंदी में बोल रहा हूँ आपको, हिंदी में आपको हिंदी में समझ में नहीं आएगी, तो मैं हिंदी आत्मा ही वाला है जो प्रोग्राम।
1: তাহলে দুঃখিত আমি আপনাকে গান শোনাতে পারবো না।
0: প্রেম নামে দিলওয়ালে গানে বল জিতা থা জিসকে লিয়ে,
1: আমি গান শোনাতে আপনাকে পারবো না দুঃখিত।
0: হ্যাঁ
1: আপনাকে গান শোনাতে পারবো না দুঃখিত।
0: আরে হিন্দি গানা শুননা চাহতা হুম দিলওয়ালে ফিল্ম কা।
2: হ্যালো
1: হ্যালো
2: হ্যাঁ নমস্কার মনে দা।
1: হুম নমস্কার,
2: আমি ধর্মনগর থেকে অভিনয় করি।
1: হুম বলুন।
2: হ্যাঁ আজকে সিরিজ কুটা হলো কৃত্রিম মানে মৃত্যু নেই। হ্যাঁ তো কথাটা আসলে সত্যি, কারণ দেখেন আমরা মানে আত্মাটুকু কোনোদিনও মৃত্যু হয় না, কারণ মানুষের শরীরে মৃত্যু হয়, যেমন আমরা নিজের কাপড়টা চেঞ্জ করি কিন্তু আমাদের আমাদের যেরকম নিজের দেহটাকে চেঞ্জ করতে পারি না, সেরকমই আত্মার ক্ষেত্রে হতেটা হয় যে আত্মাটা আমরা শরীর ছেড়ে চলে যায় কিন্তু আত্মাটা আবার অন্য শরীরে গিয়ে প্রবেশ করে, এরকম সেই জন্য আর কি মানে সত্যি কথা যে মৃত্যু নেই। আর বিশেষ করে অনুষ্ঠানে শিশুটা রাখেছেন খুব ভালো লাগছে, আর একটা কথা বলি অনুষ্ঠানে আপনি খুব ভালোই করেছেন, কারণ দেখেন অনেক শ্রোতা সেখানে তর্ক বিতর্ক করে সেখানে লাভ নেই, কারণ এটা বাংলা অনুষ্ঠান তো সেই জন্য কিন্তু বাংলাতে কথা বলতেই হবে।
1: তো বলুন কি গান শোনাতে পারি আজকে?
2: তো আজকে একটা গান আমাকে শুনে দেন, সেটা হলো ছবির নাম মা, আর গানের কলি হলো মাহি মন্দির মাহি পূজা। আর আমার সাথে রয়েছেন অনুপ দা রয়েছেন, প্রেমজিৎ দা রয়েছেন, জহর দা রয়েছেন, আর রয়েছেন আশুতোষ দা, সঙ্গীতা দি, বুলটি দি, আর রবীন্দ্র ভাই, আর রয়েছেন রান্ত ভাই, আর সুশান্ত ভাই, আর বিশাখা দাস, আর অম্বালিকা, আর এই মুহূর্তে আরো বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী কলিয়াটা শুনছেন সবাইকে আমি শুনবো, আপনি শুনবেন আর ঠিকঠাক ভাবে বলবেন, আর এমনিতে তর্ক বিতর্ক করবেন না, কারণ অনুষ্ঠানের মর্যাদাটা আমাদের নিজের শ্রোতাদের কাছে রয়েছে, কারণ আমরা যদি অনুষ্ঠান ভালোভাবে চালিয়ে নিতে পারি তাহলে অনুষ্ঠান ভালোভাবে হবে, আমরা যদি তর্ক বিতর্ক করি তাহলে অনুষ্ঠানটা নষ্ট হয়।
1: ঠিক আছে, হ্যাঁ আপনি ভালো থাকবেন, গান যাচ্ছে, শুনতে থাকুন।
2: নমস্কার
1: নমস্কার।

0: হ্যালো দাদা নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ভারমি কথা বলছি। আর আজকে শিক্ষিত হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই। আর দাদা একটা গানের অনুরোধ করছি,
1: বলুন।
0: ছবির নাম হচ্ছে ইজ্জত কি রুটি, আর গানটা হচ্ছে ম্যায় তেরি হো গই তু মেরা হো গয়া। এই গানটা দাদা হবে?
1: হ্যাঁ দেখছি। হ্যাঁ দেখছি দেখছি, হ্যাঁ হবে হবে।
0: আচ্ছা বিদয়, আর এই গানটা তাদেরকে নিয়ে শুনবো, বাদল ঘটিয়াল, দেবজিৎ দাস, শ্রীময় চক্রবর্তী, বুল দিয়া রয়েছেন, আশুতোষ দেবনাথ রয়েছেন, এবং সঙ্গীতা দেবনাথ রয়েছেন, বিশ্বজিৎ পাল, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুকে শুনবো, এবং সেই সঙ্গে শুনছেন আনন্দধারা রাজস্থান থেকে। নমস্কার দাদাই, ভালো থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার, আপনি ভালো থাকবেন।

শ্রোতা বন্ধুরা, এবারে রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। হিন্দি সংবাদের পুরোপুরি আমরা আবারও ফিরে আসবো হেলো অনুরোধে।

0: হ্যালো,
1: হ্যাঁ
0: হ্যালো, নমস্কার
1: নমস্কার।
0: নমস্কার নেবেন, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে। আর এই মুহূর্তে নুরদার সঙ্গে কথা বলছি, ভালো লাগছে। আর প্রথমে আপনাদের যে সিক্রেট কোড, সেই সিক্রেট কোডটা বলে ফেলি। আজকে সিক্রেট কোড রেখেছে, কীর্তিমানের মৃত্যু নেই, ঠিক না দাদা? আসলে অনুষ্ঠান খুব সুন্দরভাবে আপনি পরিচালনা করছেন। আজকের প্রথমে আমি আপনাকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ ধন্যবাদ জানাচ্ছি, দেখুন, একটি কল ঢুকেছিল, সেই কলটি আমাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ কল ছিল না। কারণ আকাশবাণী কৈলাসহর আমাদের একটি বাংলা মাধ্যম, সেই অনুষ্ঠানে হয়তোবা বিভিন্ন ভাষায় অনুষ্ঠান হতে পারে ঠিকই, সেটা আমরা মানছি, তবে কথাবার্তা কিন্তু সেটা বাংলার মাধ্যমে হবে, ঠিক না? সেটা নিয়ম। কারণ দেখুন, আপনি গোটা ভারতবর্ষে স্টেশনের কোনো অভাব নেই, অনেক স্টেশন রয়েছে, কিন্তু প্রত্যেক রাজ্যে প্রত্যেক যে ভাষাভাষীর এরিয়া রয়েছে, সেই এরিয়াতে কিন্তু সেই ভাষাভাষীর মাধ্যমে কিন্তু অনুষ্ঠান পরিচালনা করা হয়। আসলে যে শ্রোতা বন্ধু ফোন করেছিলেন, উনার হয়তো মনে হয় জানা নেই যে সেটি বাংলা মাধ্যম, বা তিনি বলেছেন যে রাষ্ট্রীয় ভাষা। আজকে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তো মন কি বাত করেন, সেই মন কি বাত তো বিভিন্ন ভাষায় রূপান্তর করা হয়, কারণ মানুষ যাতে ঠিকঠাকভাবে বুঝতে পারে। যদি শুধু রাষ্ট্রীয় ভাষা হিন্দি ভাষার উপর যদি পুরো মন কি বাত হতো, তাহলে তো আলাদাভাবে সেটি রূপান্তর করা হতো না, আমার প্রশ্ন সেটা, ঠিক না অনুদা? আজকে আমাকে গান শুনিয়ে দেবেন। আজকে আমি গান শুনতে চাই, কবির নাম হচ্ছে আপনার গুলমাল, কিশোরজি গেয়েছেন, গানটি হচ্ছে আনে বালা ফল জানে বালা নেহি, এই গানটি শুনিয়ে দেবেন। আর সত্যি কথা বলতে গেলে অনুষ্ঠানে বুঝে শুনে যাতে অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা ঢুকেন, শুধু কালে ট্রাই করলাম আর ফোন লেগে গেল যা তা বলে নিলাম, তা কিন্তু হয় না, তাতে অনুষ্ঠানটাকে নষ্ট করা। আমি শ্রোতাদের কাছে করজোড়ে অনুরোধ করি যে আপনারা অনুষ্ঠানে ঢুকবেন, বা অনুষ্ঠানে যদি আপনারা ঢুকে কথা বলতে পারেন না, আপনারা শ্রোতার ভূমিকা পালন করুন, অনুষ্ঠান শুনুন, এখানে ছানামাখা করবেন না। কারণ একটি অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখা অনেক কষ্ট, আর সেই অনুষ্ঠানটাকে ধ্বংস করা মানে সেকেন্ড করা যায়, ঠিক না অনুরোধ?
1: সেটা দিয়ে বলে দিয়েছি আমি।
0: আর আজকে আপনি তো খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠান করছেন, সত্যি কথা বলতে গেলে ভালো করেছেন, এই ধরনের শ্রোতাদেরকে লাইন কেটে দেওয়া উচিত আমরা মনে করি। আর আজকে দেখুন, সত্যি কথা বলতে গেলে আজকে যে আমরা সিক্রেট কোড রাখা হয়েছে, সত্যি কথা বলতে গেলে সিক্রেট কোড আজকে দেখুন বৈচিত্র্য হচ্ছে পরিচয়। আজকে দিনে এই মুহূর্তে আমি আকাশবাণীর মাধ্যমে দিল্লির নিউজ শুনেছিলাম, হিন্দি সংবাদ, এই সংবাদের মাধ্যমে শুনেছি যে যতীন্দ্রনাথ দাস, সত্যি উনার আজকে মৃত্যু দিবস, তিনি দেখুন ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, তিনি ব্রিটিশের জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি অনশন করেছিলেন, করতে গিয়ে আজকে দেশের জন্য প্রাণ দিতে হয়েছিল বলিদান, সত্যি উনারা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। ঠিক আছে, এইটুকু বললাম। আর এই মুহূর্তে যারা

আকাশবাণী কৈলাসহরের অনুষ্ঠান শুনছেন, সবাইকে নিয়ে শুনবো। আর বিশেষ করে জহরদাকে ধন্যবাদ জানাই, খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করেছিলেন আজকে সিক্রেট কোড নিয়ে। আর অনুপ দা অবিনাশ বাবু আর আশুতোষ দাদকে সবাইকে নিয়ে শুনবো, আর যারা আমার নাম বলে সবাইকে নিয়ে শুনবো। ঠিক আছে, কথা বেশি বলে ফেলেছি, তার জন্য ছেড়ে দিচ্ছি লাইন।

0: নমস্কার।
1: আমি মিঠুন চক্রবর্তী বলছি, বেঙ্গালুরু থেকে।
0: চিনতে পেরেছি, কেমন
1: মিঠু
0: আছেন?
1: মানে মিঠু নেই।
0: হুম
1: আর আজকে গান শুনবো। প্রথমে জানাই গণেশ চতুর্থীর জন্য সবাইকে শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা। যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। সবাই যেন গণেশ চতুর্থী ভালো কাটান, ভালো থাকেন। আর গান শুনবো আমি গণেশ আরতি। আর আপনি কেমন আছেন?
0: ভালো আছি।
1: অনেক দিন পরে আজকে আমি লাইনটা পেলাম, কারণ মানে দিনের বেলা কয়েক মাস থেকে মানে সানডেতেও মানে ডিউটি থাকে, কাজের চাপটা বেশি, তারপরে ওটি দিয়ে যে সানডেতে আর কাজ মানে ফোন করতে পারি না। আজকে অনেক দিন পরে মানে বন্ধ পেলাম, তাই ফোনটা করলাম। আর আপনি বললেন কৃত্তিমানের মৃত্যু নেই, সত্যি যেটা মানে এরকম

0: আমার একটা গান শোনাই দিবেন, সত্যম শিবম সুন্দরম।
1: হ্যাঁ, সিক্রেট কোডটা বলুন।
0: যশোমতী মায়া আছে বলে নন্দলালা গানটা। আর আজকে বিশ্বাস আছেন বুদ্ধিমানের মিত্র নাই।
1: বুদ্ধিমানের না, একটু ভালো করে বলুন।
0: সাউন্ডটা একদম কম আসছে স্যার।
1: বুদ্ধিমানের না, সিক্রেট কোডটা ভালো করে বলুন।
0: বুদ্ধিমানের মিত্র নাই,
1: কীর্তিমানের মৃত্যু নেই।
0: সাউন্ড একদম আসছে।
1: আচ্ছা ঠিক আছে, গান পাঠিয়ে দিচ্ছি। সময় খুব স্বল্প, তাই গানটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, শুনতে থাকুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: হ্যালো, নমস্কার স্যার।
1: হ্যাঁ নমস্কার।
0: আমি কুয়াই রামচন্দ্র, ওকিল দেব বলছি।

তো বন্ধুরা, কথার গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এলো, তাই বিদায় নিতে হচ্ছে। যেতে যেতে আবারও সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। এবারে রিলে করেশন হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। ব্রিক্স শিখর সম্মেলনের শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শিখর সম্মেলনের নতুন দিল্লি ঘোষণাপত্রের প্রশংসা করেছে। শুষ্কভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নতুন দিল্লিতে তিন দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 আজ শেষ হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আজ। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। পুরুষদের তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে আজ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিক্সের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। এই অধিবেশনে সেগুলি চিহ্নিত করে তাৎক্ষণিক পদক্ষেপের ওপর জোর দেন তিনি। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে। প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগগুলিও বিশেষ গুরুত্ব পাবে, তার জন্য বিশেষ পোর্টাল প্রতিষ্ঠারও প্রস্তাব দেওয়া হয়েছে।
1: মহামারিয়া क्लाइमेट डिजास्टर्स और सप्लाई चेन डिस्ट्रप्शन ने दिखाया है कि आज के इंटरकनेक्टेड वर्ल्ड में कोई भी संकट एक क्षेत्र तक सीमित नहीं रहता। इसलिए हमने ब्रिक्स समूह में रिजिलियंस बढ़ाने पर विशेष बल दिया है। चुनौतियों को समय रहते पहचानना और तुरंत कार्रवाई करना भी उतना ही आवश्यक है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শহরের মধ্যে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিক্স আরবান মোবিলিটি হাব স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে।
1: আরবান মোবিলিটি হাব কি স্থাপনা কি গই হ্যায় ভারতীয় সভ্যতা মে প্রকৃতি কো মা কা দর্জা দিয়া গয়া হ্যায় সদিও সে হামারি মান্যতা রহি হ্যায় কি বিকাশ অর পর্যাবরণ এক দূসরে কে বিকল্প নহি পূরক হ্যায় ब्रिक्स में भी हमने मानव विकास और पर्यावरण के बीच संतुलन पर बल दिया है। यही सस्टेनेबिलिटी का आधार है। यह भावी पीढ़ियों के प्रति हमारा दायित्व भी है। इस दिशा में हमने कई पहलुओं पर प्रगति की है।
0: প্রধানমন্ত্রী তার বক্তব্যে ব্রিক্স লজিস্টিক সাপ্লাই চেইন সহযোগিতা কাঠামো আরো নির্ভরযোগ্য করে তোলার পরামর্শ দিয়েছেন। বলেছেন, এর ফলে উদ্ভাবনের ক্ষেত্রে একে অপরের সঙ্গে ব্রিক্স দেশগুলির সম্পর্ক যুক্ত হতে পারবে। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে স্টার্ট আপ ইনোভেশন ফান্ড গঠনের প্রস্তাব দেন। ডিজিটাল কৃষি বিষয়ক ব্রিক্স কার্যক্রম কৃষকদের সামনে নতুন সুযোগ এনে দেবে বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ তোলেন। স্বচ্ছ ও স্বাভাবিক পরিবেশ এবং কাজে পরিচ্ছন্নতা আসলে সামগ্রিকভাবে দেশের পরিকাঠামোগত উন্নতি সম্ভব।
1: स्मार्ट ग्रिड्स और एनर्जी स्टोरेज के लिए हमने ब्रिक्स डिजिटल सेंटर ऑफ एक्सलेंस बनाया है। ये हमारे क्लीन एनर्जी सिस्टम्स को अधिक रिलायबल एफिशिएंट और एक्सेसिबल बनाने में मदद करेगा। एग्रो इकोलॉजी और रीजेनरेटिव एग्रीकल्चर के सेंटर्स ऑफ एक्सलेंस पारंपरिक ज्ञान को मॉडर्न साइंस से जोड़ेंगे।
0: এর আগে প্রধানমন্ত্রী ব্রিক্স অংশীদার দেশগুলির নেতাদের স্বাগত জানান। এদের মধ্যে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং, সৌদি আরবের বিদেশমন্ত্রী ফায়জাল বিন ফারহান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। নেতাদের সঙ্গে যৌথ ছবি তোলার পর তারা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব বিষয়ক অধিবেশনে অংশ নেন। ব্রিক্সের দশটি সহযোগী দেশ এই অধিবেশনে যোগ দেয়। অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাখস্তানের রাষ্ট্রপতি, ফিলিপিন্সের রাষ্ট্রপতি, মিশরের রাষ্ট্রপতি, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি এবং বুরুন্ডির রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবেন। উল্লেখ্য, ভারতের নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা প্রাণবন্ত উদ্ভাবনী সহযোগিতামূলক এক পরিবেশে সুস্থায়ী উন্নয়ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026 সময় ব্রিক্স দেশগুলির গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্রের প্রশংসা করেছে। একটি সামাজিক মাধ্যমের পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রতি অঙ্গীকার, স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা এবং অতিমারী মোকাবিলায় স্বাস্থ্য সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয়ের উপর আলোচনার সফল সমাপ্তির প্রশংসা করেছেন। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট

0: পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারটিও ঘুরে দেখবেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শুষ্কভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে দক্ষিণ দক্ষিণ সহযোগিতার আহ্বান জানানোর মধ্যে দিয়ে নতুন দিল্লিতে তিন দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 শেষ হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে এই সম্মেলনে শুষ্কভূমি বিষয়ক দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে শুষ্কভূমিকে কৃষি জমিতে পরিণত করার জন্য একটি অভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন এবং সংগঠিত উদ্যোগের মাধ্যমে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলা করা হবে। কৃষি গবেষণা ও শিক্ষা দপ্তরের সচিব এবং আইসিএআর এর মহানির্দেশক ডক্টর এম এল জাট শুষ্ক অঞ্চলের কৃষি ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তোলার জন্য জোরালো তথ্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। বিপ্লবী যতীন দাসের 98তম আত্মবলিদান দিবস উপলক্ষে আজ তাকে স্মরণ করা হচ্ছে। দেশকে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করতে বিপ্লবী যতীন দাস ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। লাহোর ষড়যন্ত্র মামলায় 1929 সালের 14 জুন গ্রেপ্তার করা হয় বিপ্লবী যতীন দাসকে। জেলবন্দীদের সঙ্গে দুর্ব্যবহার, অন্যায় আচরণের প্রতিবাদে যতীন দাস লাহোর জেলে অনশন শুরু করেন। দীর্ঘ 63 দিন অনশনের পর 24 বছর বয়সে লাহোর জেলে 13ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন বিপ্লবী যতীন দাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ দাসের আত্মবলিদান দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। নেপালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মৃত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত 10 লক্ষ মার্কিন ডলার অনুমোদন করেছে। এর ফলে নেপালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়ে 50 লক্ষ ডলারে পৌঁছেছে। ডিএনএ নির্ণয় সহ অন্যান্য জরুরি প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র নেপাল পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, আশ্রয় ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ভারতসহ একাধিক দেশ এগিয়ে এসেছে। এদিকে নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1386 হয়েছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে এখনও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ IMD আজ গুজরাটের জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং রাজ্যের বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণ গুজরাটে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্য জুড়ে গত 24 ঘন্টায় তুমুল বৃষ্টি চলছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তাপি জেলার উকাই অঞ্চলে। আজ সকাল 6টা পর্যন্ত সেখানে 11 ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়। পাশাপাশি আবহাওয়া বিভাগ মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। সাতবারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। শ্রীলঙ্কা গ্রুপের 3টি ম্যাচেই জয় পেয়েছে এবং সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছয়। পুরুষদের ক্রিকেটে আজ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজ শুরু করছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। টেনিসে US Open 2026 পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে মুখোমুখি হবেন আমেরিকার বেন শেল্টন এবং জার্মানির শীর্ষ বাছাই আলেকজান্ডার জেভরভ। ভারতীয় সময় রাত 11:30 এই ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা। জেভরেব ও শেল্টন সর্বশেষ ইতালির তুরিনে অনুষ্ঠিত 2025 ATP ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। সেখানে রাউন্ড রবিন পর্যায়ের ম্যাচে জেভরেব 6-3, 7-6 সেটে জয়ী হয়েছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী, জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। ব্রিক্স শিখর সম্মেলনের শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। শুষ্কভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নতুন দিল্লিতে তিন দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 আজ শেষ হয়েছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হলো কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন মা বন্ধুর জন্য প্রচারিত অনুষ্ঠান মহিলা মহল।

0: নমস্কার মা বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের প্রিয় অনুষ্ঠান মহিলা মহল শুরু করছি। মহিলা মহল আমাদের একমাত্র অনুষ্ঠান যাতে আমরা আমাদের মহিলাদের সব ধরনের আলাপ আলোচনা, তাদের সুবিধে অসুবিধের কথা, এমনকি সমাজে আমাদের স্থান, এই সব কিছু নিয়েই আমরা স্বতন্ত্রভাবে আলোচনা করতে পারি। তাই মা বোনেরা, আমরা মহিলাদের নিরাপত্তার দিকটা মাথায় রেখে আজকের মহিলা মহলে আলোচনা করব মহিলাদের আইনি সাহায্যের দিক নিয়ে। সেই দিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করতে স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি এক মা, সেই সাথে কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের বুদ্ধিজীবী মহিলা শ্রীযুক্তা স্বাগতা সিনহাকে। স্বাগতাদি, নমস্কার তোমাকে।
1: নমস্কার মা বোন সবাইকে, আমার নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যে আসছি।
0: আচ্ছা স্বাগতাদি, আমাদের আলোচনা শুরু তো করব, শুরু হয়ে গেছে, কিন্তু শুরু করার আগে আপনার একটা ছোট্ট পরিচয় মা বোনেরা অবশ্যই জানতে চাইবে, কারণ আপনি আমাদের প্রথম মহিলা মহলে এসছেন আজকে।
1: ঠিক আছে, আমি প্রফেশনে একজন অ্যাডভোকেট, কিন্তু প্রথম জীবনে আমি সেই মা বোনদের মতন একজন মহিলা ছিলাম, ঠিক আছে, সাধারণ মহিলাই ছিলাম। তারপর আমার বিয়ে হয়ে গেল, আচ্ছা, তারপর আমার বিয়ে হয়ে গেল, আমার আমার এইম ছিল যে আমি একটা কিছু করব, অ্যাম্বিশন ছিল যে আমি একটা কিছু করব, কিন্তু সাডেনলি আমার বিবাহ হয়ে গেল, তারপরে কিছু করতে পারিনি। তারপরে চিন্তা করলাম যে আমরা মহিলারা যারা আমার মতো মা বোন অনেকেই আছেন যারা তাদের নিজের সম্পর্কে চিন্তাই করেন না, তারা পরিবার নিয়ে ব্যস্ত থাকেন, নিজের কাজকর্ম, স্বামীকে কিভাবে খুশি রাখা যায়, পরিবারের পরিজনকে কিভাবে, গুরুজনদেরকে কিভাবে আদর দেওয়া যায় বা সম্মান করা যায়, এই নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু আমরা মহিলারা এইসব অনেক কিছুই করি, কিন্তু এইটা একটা জিনিস ভুলে যায় যে আমাদের নিজের জন্য কিছু করা উচিত।
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
1: হ্যাঁ ঠিক আছে, আমাদের নিজের জন্য কিছু করা উচিত, কিন্তু ওই সব কাজকর্মের ব্যস্ততার মধ্য দিয়ে আমরা ভুলে যাই আমাদের কিছু করা উচিত ওই জিনিসটা। কিন্তু আমি ওদের মতনই, আমি একজন নারী, আমি এই সংসার জীবনে থেকেও আমি একদিন ভাবলাম যে আমারও কিছু করা উচিত, আমার অ্যাম্বিশনটা কিন্তু পুরো হয়নি। তারপরে আমার বিবাহ হয়ে গেল, আমি একজন, এখন আমি একজন আমার বাচ্চার মা আমি। তারপরে আমার মেয়ে যখন 18 মাস বয়স, তখন আমি মেয়েকে নিয়ে আমার ওই অ্যাম্বিশনটাকে পুরো করার জন্য ল কলেজে ভর্তি হয়ে গেলাম। হ্যাঁ, তারপরে আমি ওই বাচ্চাকে নিয়েই আমি আমার LLB কমপ্লিট করলাম। তারপরে এখন আমি আজকে কৈলাসহর বার অ্যাসোসিয়েশনে আমি একজন বুদ্ধিজীবী হিসাবে পরিচিত।
0: তো এই যে আপনার সিদ্ধান্তটা, আপনি যে বিয়ের পর মেয়েকে 18 মাস পালন করার পরও যে আপনি যে ডিসিশনটা নিতে পেরেছেন যে না, মানে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, হ্যাঁ, আমার অস্তিত্ব, আমার পরিচয়টাকে আমার জাগাতে হবে, এভাবে বাড়িতে থাকলে হবে না, এই যে তোমার ডিসিশনটা, এটা কিন্তু শুনে আমার মনে হয়, আমার যেভাবে ভালো লেগেছে সেভাবে আমার মা বোনেরা যারা অনুষ্ঠান শুনছেন তাদেরও কিন্তু খুব ভালো লাগবে, সেই সাথে তারা একটা কি বলবো উদ্দেশ্য একটা পাবে আপনার কথার মাধ্যমে,
1: নিশ্চয়ই পাওয়া উচিত।
0: তো এখন আপনি এক মেয়ের মা, পরিবার দেখছেন, সবকিছু করছেন, সেই সাথে ঘরের কাজ ছেড়েও, পরিবারের লালন পালন সব ছেড়েও আপনি এখন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের
1: একজন বুদ্ধিজীবী হিসেবে, মানে
0: কাজ করছেন, হ্যাঁ, পরিচিতি রয়েছে আপনার।

0: তো আজকে আমরা যেটা আলোচনা করছি মহিলাদের আইনি সাহায্য, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো
1: আচ্ছা আচ্ছা সুস্মিতা, আমি বলতে চাইবো কি, প্রথমে সংবিধানে আমাদের মহিলাদের স্থানটা কোন জায়গায়,
0: সেটাই
1: ঠিক আছে,
0: কারণ আমাদের তো বুঝতে হবে আইন যে রয়েছে আমাদের ভারতীয় সংবিধান, আমরা আমাদের স্থান একটা আছে, আমাদের কি করণীয় আছে সেটা আমাদের বুঝতে হবে। তো প্রথমেই তুমি এটা আমাদের
1: জানাও। আচ্ছা, স্বাধীনতার পূর্বে ভারতীয় সমাজ ব্যবস্থায় নারী পুরুষের সমান অধিকার ছিল, অকল্পনীয় বিষয়টা। হ্যাঁ, অন্ধ ধর্মীয় অনুশাসন এবং সামাজিক কুসংস্কার নারীকে তার জীবন, সম্পত্তি, শিক্ষা ও সম্মান থেকে বঞ্চিত করে রেখেছিল। শুধু পুরুষদের স্বার্থ ও আধিপত্যকে সুরক্ষিত রাখার জন্য স্বাধীনতার পর সংবিধান রচিত হয়, নারী পুরুষের সমান অধিকার ঘোষণা করে। এ ছিল এক বৈপ্লবিক পরিবর্তন, ঠিক আছে। তো আইনগত সমান অধিকার, আমাদের নারী পুরুষদের সমান অধিকার, ঠিক আছে। ভারতের আঞ্চলিক সীমানার মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকেই আইনগত সমান অধিকার কিংবা আইনি সুরক্ষা দিতে অস্বীকার করবে না। সে পুরুষ ও মহিলার মধ্যে সংবিধান কোনরূপ পার্থক্য স্বীকার করে না। ব্যক্তি বলতে পুরুষ ও মহিলা উভয়কেই বুঝায়, জানো। সুতরাং লিঙ্গগত কোনো বৈষম্য করা হলে তা এই ধারার আওতায় আসবে এবং এই ধারাটিকে লঙ্ঘন করা হয়েছে বলে গণ্য করা হবে। যেমন অনুচ্ছেদ 15, বৈষম্যের অবসান, ঠিক আছে। ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান কিংবা উল্লেখিতগুলির কোনো একটির কারণে কোনো নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্র কোনোরূপ বৈষম্য প্রদর্শন করবে না, ঠিক আছে। তো কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের কারণে কোনো নাগরিক নিম্নবর্ণিত অধিকার ও সুবিধাগুলোর ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন না বা কোনো বাধা নিষেধ আরোপ করা চলবে না। যেমন কি দেখো, দোকান, রেস্তোরাঁ, হোটেল ও বিনোদন কেন্দ্র প্রবেশ অথবা, ঠিক আছে, কূপ, পুকুর, স্থানের ঘাট, সড়ক ও আবাস স্থান সমূহ ব্যবহার করা, যেগুলি রক্ষণাবেক্ষণ ব্যয় পূর্ণত বা অংশত সরকারি অর্থে চলে, অথবা যেগুলি জনসাধারণের ব্যবহারের জন্য উৎসর্গিত হয়েছে,
0: ঠিক আছে, এগুলোতে কোনো বৈষম্য চলবে না নারী পুরুষ হিসেবে।
1: তো আমাদের সংবিধানে মহিলাদের স্থান আর পুরুষের স্থান
0: সমান, সমান, সেটাই। সমান থেকেও কিন্তু আমরা যেটা দেখছি আর কি, মহিলারা, হ্যাঁ, এখন যদিও অনেক আন্দোলন চলছে, আলোচনা চলছে যে সমান সমান, মহিলারাও এগিয়ে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেটা মানে আমাদের চোখে পড়ে না, কারণ পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু চলেছে, চলছে। তো এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরা অনেকভাবে কিন্তু বিতাড়িত হচ্ছে, অনেক অনেক কিছু থেকে বিতাড়িত হচ্ছে, আর এর মধ্যে নারীরা মানে নির্যাতনের যে মুখটা সেটা নারীদের কিন্তু দেখতে হচ্ছে। তাই একটা প্রশ্ন করব, কোনো সব মহিলাই আজকালকে মোটামুটি সব মহিলাই কোনো না কোনো কাজে নিযুক্ত, তো কর্মক্ষেত্রে গিয়ে যদি কোনো মহিলা টর্চার হচ্ছে বা নির্যাতিত হচ্ছে, তবে তাদের জন্য কি সুবিধে রয়েছে?
1: কর্মক্ষেত্রে যদি কোনো মহিলা হয়রানির কারণ হিসাবে চিহ্নিত যাবতীয় ঘটনা বন্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি নির্দেশনামা জারি করেছেন।
0: আচ্ছা,
1: ঠিক আছে। যেসব সরকারি কর্মচারী অধীনস্থ মহিলাদের উপর যৌন ক্ষুধা মেটাবার চেষ্টা করবেন, তাদের শাস্তি বিধানের জন্য ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির 376 ক এবং 376 খ এবং 376 গ ধারায় সংস্থান রাখা হয়েছে।
0: আচ্ছা, মানে এর মাধ্যমে মহিলারা যদি কর্মক্ষেত্রে নির্যাতিত হন তাহলে আইনি এই এই ধারাগুলো অনুযায়ী নিতে পারে না? তো আচ্ছা, যারা শিক্ষিত মহিলারা, তারা জানেন যে আইনি সাহায্য আমি পেতে পারি, আমি ঘরেই নির্যাতিত হই আর অফিস আদালতেই নির্যাতিত হয়, কিন্তু যারা নিম্নবিত্ত, হ্যাঁ, তারা যারা অশিক্ষিত রয়েছে, তো আমাদের ভারতবর্ষ তো মানে সব দিক দিয়ে এখন উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু নিম্নবিত্ত বা এই যে দারিদ্রতা এড়াতে কিন্তু এখনো পারিনি। তাই সেই সব মহিলারা যারা দিনরাত কাজ করে যাচ্ছেন বাইরে, হ্যাঁ, তো তারা যদি নির্যাতিত হন,

0: তারা তো আইন সম্পর্কে তারা অবচেতন, তারা জানে না কিছু, তো তারা কিভাবে সাহায্য, কার কাছে যাবে সাহায্যের জন্য?
1: ঠিক আছে, ভালো তুমি প্রশ্ন করেছো। নির্যাতিত মহিলা যারা আমাদের গ্রামের গ্রাম্য মহিলারা যারা আছেন, ভিলেজার্স যারা, যাদের আইন সম্পর্কে এখনো তাদের অবগত হয়নি, ঠিক আছে, এমন মহিলা এখন শহরেরও অনেক মহিলারা আছেন যারা এখনো নির্যাতন সহ্য করছেন।
0: হ্যাঁ আছে, এমনও আছে।
1: তো যারা মহিলা, গ্রাম্য মহিলা, ওদের প্রশ্ন তো আরো অনেক দূরের কথা, ওরা আইন সম্পর্কে অবগত হবে, আইন জানবে, ঠিক আছে। তো নির্যাতিত মহিলা যারা আমাদের গ্রামের মহিলা যারা আছে, তারা যদি এরকম নির্যাতিত হয়ে থাকেন, তারা যদি কোনো রকম আইনের সাহায্য পেতে চান, তাহলে পাশে সিডিপিও, আমাদের কৈলাসহরের আমি কথা বলছি, পাশেই সিডিপিও অফিস বা পিএসএ গিয়ে সার্ভিস প্রোভাইডার অথবা অর্থাৎ নিকটবর্তী এই আইনের আওতায় রেজিস্টার্ড কোনো এনজিও বা সহ সহায়ক দল বা সমিতির নিকট তার উপর নির্যাতনের বিবরণ এবং অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা লিখে অভিযোগ জানালে ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এর তদন্ত রিপোর্টের ভিত্তিতে বিচার কার্য সম্পাদন করে হবে।
0: আচ্ছা, তাহলে কোনো দারিদ্র মহিলা যে আইন সম্পর্কে জানে না, তো সে ফার্স্ট মানে যেতে পারে সিডিপিওর কাছে। ওটা তো মানে সিডিপিওর অ্যাড্রেস বা অফিস, ওকে তো মানে তদন্ত করে।
1: ঠিক আছে, যদি কাছে কোনো এনজিও থাকে যে রেজিস্টার্ড, হ্যাঁ এনজিওটা রেজিস্টার হবে, হ্যাঁ, তো ওইখানে গিয়েও সে ঘরোয়াভাবে ওইখানে গিয়ে তার নির্যাতনের কথা বিবরণ দিয়ে বলতে পারে, তাদের সাহায্যে ওরা সাহায্য করবে, এনজিওটা সাহায্য করতে পারে।
0: যদি এনজিও সাহায্য করবে, এনজিওর সাহায্যটা যদি মহিলার মনোভূত না হয়, ধরো যেমন পারফেক্টলি বিচারটা হচ্ছে না, তখন সে
1: আইনের জন্য কোর্টে যাবে,
0: পুলিশ স্টেশনে যাবে,
1: পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর দায়ের করতে পারবে।
0: আচ্ছা,
1: তারপরে যদি ওইটাও ওর মনোপুত না হয়, সে কোর্টে
0: ডাইরেক্ট কোর্টে যাবে।
1: আরেকটা কথা, যদি কোনো মানে উভয় লিঙ্গের কথা বলছি, পুরুষ ও নারী, যাদের ইনকাম, অ্যানুয়াল ইনকাম, হ্যাঁ বাৎসরিক ইনকাম যদি 50,000 বিলো 15 আগে ছিল, এখন 1,00,000 করে দিয়েছে, 1,00,000 টাকার নিচে যদি হয়, তারা আইনের সাহায্যের জন্য যে কোনো লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 বলা হয়েছে যে যদি 50,000 নিচে হয়, আগে ছিল, এখন 1,00,000 টাকা নিচে, তারা আইনের সাহায্য পেতে হলে তাদের ফ্রি অফ কস্ট তারা 107 দ্বারা থেকে সুপ্রিম কোর্ট অবধি বিনা পয়সায় সে কেস চালিয়ে যেতে পারবে।
0: আচ্ছা, মানে কাউকে
1: পয়সা দরকার হবে
0: না।
1: এখানে এটা লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 এটা
0: বর্ণিত আছে।
1: হ্যাঁ, কোর্টে গিয়ে ওইখানে গেলেই ওরা সাহায্য করে দেবে।
0: আচ্ছা,
1: পয়সা এখানে লাগবে না।
0: আইনি সাহায্য মহিলারা যদি একটু ঘরোয়া যে নির্যাতনের পরিবেশটা, এর থেকে যদি নিজেকে বাঁচাতে চায়, নিজেকে যদি একটু রক্ষা করতে চায়, একটু বেরোলেই কিন্তু তারা সাহায্য পেয়ে যাচ্ছে। বর্তমানে রয়েছে সেই সব সুবিধে। আচ্ছা স্বাগতাদি, আরেকটা প্রশ্ন, যেমন ধরো মহিলা নির্যাতিত হচ্ছে, এখন আত্মীয় স্বজনের দ্বারাও কিন্তু মহিলা নির্যাতিত হতে পারে, স্বামীর দ্বারাও হতে পারে, নির্যাতনের দিক রয়েছে, তো সেই ক্ষেত্রে মহিলা কি করবে?
1: আচ্ছা, আমাদের ধারা 498 এ স্বামী বা স্বামীর আত্মীয়দের দ্বারা নির্যাতন হলে, কোনো মহিলা যদি নির্যাতিত হয়, আত্মীয় নির্যাতিত হলে শিকার হন, তবে ওই নির্যাতনকারী ব্যক্তিকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে এবং সে অর্থদণ্ড দিতে বাধ্য হবে। ঠিক আছে, এই ধারাটার উদ্দেশ্যটা হলো স্বামী কিংবা স্বামীর আত্মীয় স্বজনের নির্যাতন বা নিষ্ঠুরতা থেকে কোনো মহিলাকে রক্ষা করা।
0: আচ্ছা,
1: ঠিক আছে, এই ধারাটার উদ্দেশ্যটা হলো, এই ধারার জন্য নির্যাতন বা নিষ্ঠুরতা বলতে বুঝাবে এমন বেআইনি আচরণ বা দুর্ব্যবহার যা মহিলাকে আত্মহত্যায় প্ররোচিত করে অথবা তার গুরুতর আঘাতের কারণ হয়।
0: আচ্ছা,
1: যেমন কেউ কেউ মেরে মাথা ফাটিয়ে দেয়, এরকম হচ্ছে, আমরা প্রত্যেক দিনে এইরকম ঘটনার সঙ্গে সম্মুখীন হচ্ছি। ঠিক আছে, তো নারীরা প্রাচীন কাল থেকে নির্যাতিত
0: হচ্ছে
1: এখনো।

0: শোনো,
1: নির্যাতিত হয়ে আসছে, ঠিক আছে? তো গুরু এইভাবে আসছে, মহিলাটিকে কিংবা তার কোনো আত্মীয়কে কোনো সম্পত্তির জন্য বেআইনি দাবি মেটাতে জোর জবরদস্তি করা বা নানাভাবে অপমান হয়রানি করা অপরাধ এবং এই ধারার নিষ্ঠুরতা বলে গণ্য হবে। মানে এই ধারাটার মূল উদ্দেশ্যটা হলো এইসব।
0: উদ্দেশ্য,
1: হ্যাঁ, উদ্দেশ্যটা তো মহিলা যদি নির্যাতিত হয় এইভাবে, সে 498-এ সে এতে গিয়ে
0: পুট আপ করতে পারবে,
1: ফাইল করতে পারবে, সে ফাইল করবে, তারপর তার তার শাস্তি হিসাবে সে কোর্টে নির্দেশ দেবে।
0: আচ্ছা, তো গেল, এটা বুঝলাম আমরা, কিন্তু আরো তো অনেক দিক রয়েছে। দেখো স্বাগতাদি, আজকালকার কিন্তু যুগ কিন্তু খুব স্মার্টলি এগিয়ে যাচ্ছে, সবাই কিন্তু খুব স্মার্ট। এখন কেউ ধরো পরিবারে স্ত্রীর উপর নির্যাতন করছে, কিন্তু তার নির্যাতনটা বহিঃপ্রকাশ নেই, সে এমন ভাবে ধীরে ধীরে তার স্ত্রীকে নির্যাতন করছে, বা ধরো পরিবারের অন্যান্যরা যারা আছে তারা নির্যাতন করছে, যার কোনো প্রুফ নেই, মহিলা কিছুতেই মানে প্রুফ জোগাড় করতে পারছে না, সে যার কারণে আইনি সাহায্য নিতে পারছে না, খুব স্মার্টলি তারা মেন্টালি টর্চার চলছে মহিলাটার উপর, তো সেই ক্ষেত্রে মহিলার হাতে কিন্তু প্রুফ নেই, মহিলা তখন তার কি সাহস বা তার ভরসা তো কিচ্ছু নেই, তো সে আইনি সাহায্য তখন কিভাবে? সে তো জানে যে প্রুফ দরকার, প্রুফ ছাড়া আইন কেস পুট আপ হবে না, তো সেই ক্ষেত্রে সে কি করবে?
1: সেক্ষেত্রে অনেক মহিলারাই আজকে দেখা যায় কি, আজকের যুগে অনেক, এই যুগেও এখন তো অনেক মহিলারাই এডুকেটেড, ঠিক আছে, আগের তুলনায় অনেক মহিলারা, শিক্ষিত মহিলারা আছেন যারা সংসার করছেন কিন্তু নীরবে ওইগুলো সহ্য করছেন, কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় যে কিছু সংখ্যক মহিলা আছেন যারা সহ্য করছেন, প্রকাশ করতে পারছেন না ভয়ে,
0: শুধু যে দারিদ্র মহিলা বা
1: অনেক মহিলারা আছেন যারা এইভাবে নির্যাতন গুলো সহ্য করছেন, ফিজিক্যাল টর্চার হচ্ছে, মেন্টাল টর্চারও হচ্ছে, কিন্তু ওইগুলো সহ্য করছেন। তে আমার ধারণা যে ওইগুলো সহ্য না করাটাই উচিত, কারণ
0: না সে তো পারছে না,
1: সে পারছে না, ঠিক আছে, তার প্রুফ একটা তো করতে হবে যে আমি টর্চার হচ্ছি, ঠিক আছে,
0: সে যে কোনো মাধ্যমে হোক,
1: হ্যাঁ, সে দরকার যে সে প্রুফ করতে হবে যে আমি টর্চার হচ্ছি, আমি একটা এফআইআর করলাম, দায়ের করলাম, এটা ঠিক না যে সে আমি ফলস একটাও তো হতে পারে, যদি প্রমাণ না হয়, তার প্রমাণ এভিডেন্স দরকার,
0: হ্যাঁ সেটাই। আইন মানে আমরা যেটা টিভিতেও দেখি বা এমনিতেও যেটা শুনি, প্রুফ দরকার, সেটাই বলছি, প্রুফটা যদি সে করতে না পারে, প্রুফ করতে না পারার ফলে যদি সে কোনো পথ না পেয়ে যদি আত্মহত্যার চেষ্টা করে বা সেভাবে আত্মহত্যা যদি করেও ফেলে, এটা কিন্তু সামাজিক মানে খুব বড় একটা অপরাধ, সে নীরবেই কিন্তু এটা সহ্য করে সে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা পারিপার্শ্বিক, যদি ধরো এইরকম ঘটনা আমার ঘরের পাশে হচ্ছে, তো আমি পারিপার্শ্বিক হিসেবে, নেভার্স হিসেবে আমি কি কিছু সাহায্য করতে পারবো সেক্ষেত্রে?
1: নিশ্চয়ই, সে দেখে আসছো যে, সুস্মিতা তোমাকেই বলছি, তোমার পাশের বাড়ির যদি কেউ কোনো মহিলা যদি দেখো তুমি নির্যাতিত হচ্ছে, তার স্বামীর দ্বারাই হোক বা শ্বশুর শাশুড়ির ঘরের পরিজন যারা গুরুজন আছে ওদের দ্বারাই হোক, আত্মীয় স্বজনের দ্বারাই হোক, আমাদের নাইবার হিসেবে আমাদের কর্তব্য হবে, নাইবার হিসেবে আমাদের কর্তব্য থাকবে যে ওই মহিলাটা নির্যাতিত হচ্ছে ওকে যেইভাবে হোক বাঁচানো, সাহায্য করা, আমাদের নাগরিক হিসাবে তো এটাই কর্তব্য মনে হয়।
0: আর টিভিতেও কিন্তু এরকম অ্যাড মধ্যে মধ্যে দেখানো হয় যে কোনো ফ্যামিলিতে ধরো এভাবে নির্যাতন হচ্ছে, তখন মানে কেউ গিয়ে জেনে শুনে কিন্তু পাশের কেউ গিয়ে দরজা নক করে।
2: শুনছিলেন মহিলা মহল, অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হলো। শ্রোতাবন্ধুরা, এবারে রিলোকেশন হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।
3: Good afternoon, this is Akashwani and I am Abhishek Mukhopadhyay with the Midday News. The headlines. Prime Minister says trust of Global South nations grown in BRICS warns against weaponization.

এতক্ষণ শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনলেন আধুনিক গান। আধুনিক গানের আসর আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বপ্না ঘোষাল।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন স্বপ্নকোশলার কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন নজরুল গীতি। প্রথম শিল্পী দীপালী তালুকদার।

নজরুলের রাগাশ্রয়ী গানের ভাণ্ডারটির পরিসর খুব একটা ছোট নয়। এই শ্রেণীর গানগুলির মধ্যে বেশ কিছু গান আছে ভক্তিমূলক। এবারের গান

0: রাগ সঙ্গীত অথচ ভক্তিমূলক।
1: গানটি শুনলেন জ্ঞানেন্দ্র গোস্বামীর কণ্ঠে, এবারে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

মাস অনুযায়ী বর্ষা ঋতুর যাওয়ার সময় হলেও আকাশ কিন্তু অন্য কথা বলছে, যখন তখন বৃষ্টির আগমন। তাই এমনই বৃষ্টির দিনে তোমার জন্য থাকলো দেবপ্রিয়া অধিকারীর কণ্ঠে এই গানটি।

পেলাম গানের পর শুনছো যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে। সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। আজ তোমাদের শোনালাম দেবপ্রিয়া অধিকারী ও শ্রেয়া চক্রবর্তীর কণ্ঠে সুন্দর কিছু গান। বন্ধু, আরও কিছুটা সময় থাকতে ইচ্ছা করলেও এখন স্টুডিওর ঘড়ি বলছে এবার তো বিদায় জানাতেই হবে। তাই আজকে যেতে যেতে তোমাদের জন্য তো একটা গান রেখে যাব, তবে

মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রেকর্ড শোনানো হল। আকাশবাণী গোলা শহর। এবার জানিয়ে দিচ্ছি আগামীকালের, দুঃখিত, আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় খড়গৃহস্থিতে শুনবেন রবিবারের আড্ডা অনুষ্ঠান। সাতটায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুত অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সাতটা বাজে ৩৫ মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, সাতটা বাজে ৪৫ মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুত সংবাদ এবং সাতটা বাজে ৫৫ মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত ৮টা বাজে ৫ মিনিটে এশিয়া কাপ টি টোয়েন্টি উমেন্স ক্রিকেট টুর্নামেন্ট এর ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এটি শুনতে পাবেন ১০৩.২ মেগাহার্জে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এছাড়া শুনতে পাবেন ৭টা বাজে ৩৫ মিনিটে এবং ৭টা বাজে ৪৫ মিনিটে এবং ৭টা বাজে ৫৫ মিনিটে সংবাদ এবং রাত ৯টার এবং ১০টার সংবাদ শুনতে পাবেন ১০৩.২ মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এছাড়া অন্যান্য অনুষ্ঠানগুলি শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে। রাত ৮টা বাজে ৫ মিনিটে শুনবেন খেলাধুলা অনুষ্ঠান, ৯টা বাজে ১৫ মিনিটে শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন, ৯টা বাজে ৩০ মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শ্যাম কল্যাণ রাগে বেহালা বাদন শিল্পী ভিজি যোগ, ১০টা বাজে ১০ মিনিটে শুনবেন লোকগীতি শিল্পী পরীক্ষিত পালা। এছাড়া ১০টা বাজে ২০ মিনিটে বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থির আসর। আজ রয়েছে আড্ডা।
1: আমরা আজকে আইসি সীমান্তবর্তী গ্রাম। আমরা যেখানে দাঁড়াইছি এর থেকে 15-20 হাত দূরেও কিন্তু হাঁটাতারোর বেড়া। তো এই গ্রামে আমরা আগেও আইছি, আউশ ধানের খেয়ে তখনও কিন্তু হাঁটা হইছে না। ধান কাটা হইব, ধান কাটিয়ার পরেই তারা কিন্তু যাইবা গিয়া রবি মরশুমের দিকে। তো যে জিনিসটা নিয়ে আপনার কাছে আইসতাম, মানে আজকে প্রথম শুরু করি, আর আপনারা কিন্তু একটা সময় খুব গর্বের স্বরে কইতা যে আমরা রাস্তা খুব ভালো আছে, রাস্তা খুব সুন্দর আছে রাস্তা। কিন্তু অক্ষণ যে অবস্থা দেখলাম, যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা এখানে অনেকেই টুকটুক কিনছেন, ব্যাটারি চালিত গাড়ি আছে, এমনি এছাড়াও বিভিন্ন রকমের যন্ত্রতন্ত্র আছে বর্তমান সময়ে। অনেকেই কিন্তু ছোটো ছোটো ব্যাটারি চালিত ওই যে মোটর সাইকেল লেখানো ওটাও কিনছেন। দীর্ঘদিন পরে এই অঞ্চলটার মধ্যে, দীর্ঘদিন পরে নয়, দীর্ঘদিন ধরিয়া আমরা এই অঞ্চলের মধ্যে আসা যাওয়া করি। আর তো আপনার কাছে আমার একটা বিশেষ জানার ব্যাপার, যেহেতু সীমান্তবর্তী অঞ্চলের রাস্তাটা মানে বান্ধও হওয়া যায়, এটা নদীর বান্ধ,
2: এটা বান্ধ,
1: এই বান্ধের উপরে দিয়াও জল অনেক সময় উপচে গেছে। ঢুকতে সময় একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যে একটা কালভার্ট আছে, সেই কালভার্টের মধ্যে আপনারা লোহার খাঁচার মতো একটা কিতা দিয়া রাখছেন, মানে কেউ যাতে এদিকে আইয়া ও সুঙ্গার
2: দিতে। বাংলাদেশে আইয়া সুর ডুগে তারপরে দুই নম্বরে ব্যবসা চলে,
1: এটার লাগি
2: একটা বিএসএফ তাকে এটা
1: হইছে। তো যাই হোক,
2: ভালো হইছে এটা হরা
1: জিগের যে পঞ্চায়েতের যে এই সঙ্গে আপনারা আলোচনা করছেন, আমি একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি যে রাস্তার যে বেহাল অবস্থা, যে কোনো সময় রাত বিরাইতে রুগী টুগি নিতে হইলে টুকটুকু কইন আর যাই কইন, জাকড়াইতে জাকড়াইতে যাইব, বা অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে, হয়তো হাতের কাছে কিচ্ছু নাই, আপনারা ফায়ার ব্রিগেডে কল করছেন, ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি আইয়া এখানের মধ্যে ঢুকিয়া অনেক সময় হয় না নি, হঠাৎ করে এরকম
2: পঞ্চায়েতের সঙ্গে তো কইছেন আলাপ করার কথা, কোনটার কথা?
1: না না, কইয়ার যে রাস্তা নিয়ে বা আপনারা যে বিভিন্ন রকমের যে সুবিধা অসুবিধা, কারণ আমি দেখলাম যে ফাক্কার ফুল ফাইরিয়াও আবার সময় যে অবস্থা হয়েছে, রাস্তা কিন্তু খুবই সুন্দর, কিন্তু আপনার এদিকে এমন কি কোনো ভারী গাড়ি যাওয়া আসা করেনি, যার কারণে রাস্তাটা হয়তো যেমন অনেক সময় কি
2: দেখুন দাদা, একটু আমার কথা আপনি কইছেন ভালো হতো, ওই যে রাস্তাটা কইছেন যে ক্যাম্পেন নিছে যে ইটা বছরে একবার হাজ হয়, কিন্তু খাঁজটা এটা পুরো দুই নম্বরই হাজ হয়, এক নম্বরই হাজ নাই। আপনি তো আমার থেকে অনেক বড়, আপনি তো দিনের মাঝে এর নাম কইতে গেলে 24 ঘন্টা 16 ঘন্টা আপনি দৌড়া দৌড়ি করেন রাস্তায়, সব রাস্তায় এরকম রাস্তায় দেখছেননি
1: না,
2: আমরা যাইতে কত কষ্ট, ওইখানে যে গত বছরও খাঁজ করাইছে, এক বছর হইছে না,
1: এক বছর হইছে না। থামাই একটা কথা কই আর, এখানে যে সমস্যাটা আমার

0: দুঃখের মধ্যে পড়ছে। সমস্যাটা হয়েছে গিয়া যে ক্যাম্পেন নিজ যেটা হয়েছে হিদিকেও হইন আর ওদিকেও হইন সবই একই জায়গা, কিন্তু ক্যাম্পেন নিচের যে মানে ইয়েটা আমার চোখের মধ্যে পড়ছে যে এখানে জল যাওয়ার কিন্তু
1: উপরে দিয়ে ক্যাম্পের সাইডে যে টিল্লাটা
0: টিল্লাটা
1: এই সাইডে ড্রেন দেওয়া এটা ও নাম মাত্র ড্রেন দেওয়া আর কি ড্রেন দিছি ড্রেন ঠিক আছে ওটা সাক্ষী গুফাল একটা কথা আছে গত বছর যে খাঁজ হয়েছে আমরা ওই যে আজির টিল্লা খুন আজির টিল্লার ওদিকে দেখুন ওই যে আইতে সময় তো আপনি আজকে তো আইসুন আইটা যদি লক্ষ্য না যাওয়ার সময় একটু দেখবা প্রথম একবার খাঁজ হয়েছে পাঁচ দিন গেছে না ফিস উঠা ধরছে এরপরে তেল যেদিকে পড়ছে ওদিকে রাস্তা ছাড়ছে না আর যেদিকে তেল নাই পুরা ফিস উঠিয়ে গেছে ওই তো কয়দিন আগে ইয়ে হয়েছে যে পূজার আগে আমরা রাস্তা কমপ্লিট কিন্তু পূজার আগে রাস্তা কমপ্লিট হয়ে যাব ঠিক আছে ফসল নাই নাই তাই রাস্তা আবারও আগের মতন হয়ে যাব গিয়া আমার তো সাইড বাম সাইড কিন্তু একবার বাসিলাম ডাইন সিটি দিয়ে একটু রাস্তা বেলা এখন ডাইন সিটি দিয়ে যাই গিয়া যদি ডাইন সিটি যাইতে তো অটোয় বাড়ি মারি মারলেও আমার কোনো কিছু নাই পরে বাম সাইডে দিয়ে আওয়াজ গিয়ে আর এই ডেইনোর মাঝে আমি
0: এখানেও কিন্তু বাগান টাগানো আছে চা বাগানো আছে বা বিভিন্ন রকমের এবং প্রতিদিন প্রতিদিন বিভিন্ন রকমের ফয় ফসল লইয়াও কিন্তু মানুষ আইরা যাই যা এই ক্ষেত্রে আমি যে জিনিসটা মানে আপনার সঙ্গে মাথিয়ার যে ঘটনা হয়েছে কি বৃষ্টি হইলে পরে রাস্তার মধ্যে যে গর্ত আছে গর্ত যখন পানি জমা হয়ে যায় কিয়া তখন কিন্তু এই যে বাঙ্গা রাস্তার
1: কিছু দেখা যায় না তো এক সমান দেখা
0: এক সমান দেখা যায় আর গর্ত কোনটা গভীর কোনটা ফাতলা এটা তো কিচ্ছু বোঝার ক্ষমতা নাই এর থেকে বড় যে ব্যাপার যেটা হয়েছে গিয়া ঝাঁকরানির যে ব্যাপারটা থাকে একজন যেটা কইয়া যে রুগী একজন লইয়া যাইতে হইলে কিন্তু প্রচন্ড সাজা উপভোগ করা লাগবো
1: আর এটা কইয়া লাভ নাই
0: আর এখানেও এখানেও তো আপনার হাসপাতাল আছে কিন্তু এই হাসপাতালে গেলেও হইব তোমরা ডিস্ট্রিক্ট
1: দাদা হাসপাতাল আছে ওখানে আমরা শুনছিলাম এখানে দশটা সিট এখানে চালুইব কিন্তু আমরা এটা অপেক্ষা করতে করতে কোন দিনে চালুইব আমরা তো বারে বারে হই যে আমরা এখানে দশটা সিট
0: সাপেক্ষ ব্যাপার তারপরে টাকা পয়সারও ব্যাপার আছে সঙ্গে আসার খবর যেটা আমরা দেখি আর যে আপনারা তো অধিকাংশ সবজি পানিচৌকি বাজার নিয়ে বাজারজাত করেন গ্রাম্য বাজার হয়তো আছে এবং গ্রাম্য বাজার বলতে যেটাই বুঝাইতাম সেই আর যেখানে হয়তো আপনারা নিজস্ব যে উৎপাদন এই উৎপাদন দিয়েই এখানের অধিকাংশ লোক আমি মোটামুটি 99 জন লোকই হয়তো বা নিজের ক্ষেতের উৎপাদিত ফসল আপনারা খাই যান যে এখানেও দেখি আর বটগাছর নিচের মধ্যে একটা বাজার সেট বানানি হওয়ার লগে আপনার একটা কমিউনিটি হল হয়েছে লগে বোধ হয় আর একটা শৌচাগারও নির্মাণ করা হওয়ার নাকি তা
1: না শৌচাগার না এটা একটা মন্দির এটা তো মন্দির করাইছে এটা আমরা চান্দা দিয়ে আর গিয়া এটা কোনো সরকারের কোনো কিছু নাই যে সরকার
0: আগামী দিন আপনারা পূজা কিতা এখনো আই যাব
1: না পূজা আমরা এখানে করুণাতলি পূজাইব আর এখানে তো অন্য ইয়েইব
0: মন্দির করাইছে ধরেন গ্রামীণ কীর্তন হইল পরশুরামতির লুটোর কীর্তন বা ওই ধরনের ব্যাপার টাপার হইতে হয়
1: এখানে বছরে একবার অনুষ্ঠান হইব বড় অনুষ্ঠান হইব রাখাল ঠাকুরের
0: যাই হোক সুন্দর একটা ব্যবস্থা হয়েছে বহুত দিন পরে হয়েছে তবে একটা আমার অনুরোধ থাকবো যতই আপনারা সংস্কারের দিকে আগাইন গাছটারে বটগাছটারে রক্ষা করিয়া আপনারা
1: না না বটগাছটা এখন যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবো আর খাটাইতো না ওই খালি
0: দেখা যাক তাই যে জমিটা কুড়িয়া রাখছেন ঝাঁকে ঝাঁকে শালিক নামার কথা।

0: আসছিল, ঝাঁকে ঝাঁকে সোরা নামার কথা আসছিল। শুনছি যে বিভিন্ন রকমের যে রশ্মি, আমরা যে বর্তমান সময়ে যে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা, এর যে রশ্মি যেটা, এই রশ্মির কারণে কিন্তু ছোট প্রজাতির মানে পাখিগুলি শেষ হয়ে যায়। আজকে আপনারা ক্ষেতের মধ্যে বুলবুলি দেখা যাইতো আসিল, সরাই পাখি দেখা যাইতো আসিল, তার বাদে ওই যে ফুকামাখড় খায় ফিঙ্গি নাকি যে একটা পাখি আসিল, তখন তো প্রায় শূন্য কিতা মানে চোখেই দেখা যায় না। আর সরা পাখি আপনারা গ্রামে ধান শুকানোর সময় আপনারা একদম ডাহাত থাকতো,
1: সবসময় থাকতো,
0: সবসময় থাকতো,
1: খালি ধান শুকানে, ওই যে ও যে ফাগনা ধান, ধানও খাইলতো, মানে খেত খাইলতো সরা পাখি।
0: তার ওজনও কম, লত বুঝিয়া মানে ডালো বুঝিয়া ধান গাছের লতিগুণ আমি যার গিয়া তো টুকরিয়া খাইয়া হেজার গিয়া সোনার ফেটু কত বড় কয়টা দানও খাইব আমরা, কিন্তু এটা কিচ্ছু ইয়ে করতাম না।
1: এটা সব দিকে বুঝছেন দাদা, ওই যে কইছেন আপনি আগে দেখছি, ও ছোট সময় দেখছি আমরা ওদিকে যাইতো আজার আজার আস রাজা সেটা উপর দিকে উড়িয়া দিত, ঘেত ঘেত
0: বালিয়াস রাজা সীতা
1: রাজা বালিয়াসের কথা তো হয়ে গেলাম না, রাজা আসেও যাইতো আজার আজার, ওখান তো ইটাও দেখা যায় না। এটা সাগরের সাগরেও মনে হয় এরকম,
0: না না সাগর দেখুন আমি একটা জিনিস আপনারা বারে বারে অনুরোধ করি, সবার কাছে অনুরোধ করি যে আমরা যে বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করি, আর যে বিশেষ করিয়া যে একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ বা বিভিন্ন রকমের রাসায়নিক ওষুধ যেটা ব্যবহার করি আর কীটনাশক হিসাবে দানে দিয়ার কুমড়ার দিয়ার লাউ দিয়ার শাক দিয়ার সকল তাত আমরা ওষুধ ছাড়া কোনো কিছু করিয়ার না,
1: ওখান
0: যার কারণে পাখির বংশ নির্বংশ হয়ে যায়। আপনি আরেকটা জিনিস আমার কথার লগে একমত অবশ্যই হইবা, যে সারো পাখিয়ে যখন আগে বাচ্চা লইয়া বাই দিত, বাচ্চা ফুটিয়া যখন বাই দিত, তখন দেখা যেত দুইটা ফাঁকিয়ে কিসি কিসি করে, তখন দেখা যায়নি দুইটা ফাঁকি একটা বাচ্চা লইয়া বাই দেয়, সরা ফাঁকিও একটা বাচ্চা লইয়া বাই দেয়। আগে দেখা যেত একটা সরা একটা চুরি আমরা কইতাম, তো এরা কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে নির্বংশ হয়ে যায় গিয়া, আর এর প্রভাব আমরার উপরে পর্যন্ত আইয়া পড়ে, শুধু প্রভাব না এটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে।
1: এখন ব্যাপার হচ্ছে ঔষধ তো ঔষধ সৃষ্টি হয়েছে, এটা তো বন্ধ হইতে না। যেমন ওখান দেখুন একটা মানুষও শিশু সন্তান জন্ম নেওয়ার আগে যখন তার গর্ভাবস্থায় হইব, আশাকর্মী আছে ডাক্তার এটা লোক গিয়া ইঞ্জেকশন লাগবো তোমার টিটেনাস, প্রথম নাম্বারও লাগবো টিটেনাস একটা ইঞ্জেকশন। এরপরে সেই মখন ক্ষেত হয়ে গেছে, আমরা তো ক্ষেত যে করি একটা জমিন আমরা দেখছি, একটা জমিনও আমরা পুরা কোন রাসায়নিক ঔষধ সার ঔষধ না দিয়া কীটনাশক ঔষধ না দিয়ে এমনি দেখছি শুধু গোবর দিয়া, গোবরে ভর্তি চাইর আঙ্গুল গোবর, এরপরেও এ জমিন ওই না, পাশাপাশি যে সার ঔষধ দিয়া যে করি সেই জমিন হয় ওখানে এমন হয়েছে সার ছাড়া কোনো সবজিও হয় না।
0: শুনুন ওই যে একটা ধারণা যে গোবর দিছি গোবরে হয় না, দেখুন আমরা প্রতিদিন যে খাদ্য খাই আমি প্রত্যেকটা আসরে এই কথাটা কই সব্বার কাছে, আমার যতটুক জ্ঞান বুদ্ধিতে দাদাবাবু তার লোকে থাকিয়া যতটুক শিখছি, যে আমরা যখন খাদ্য খাই আমরা সুষম খাবার খাই, সবজি মাছ যার মাংস খাইবার ইচ্ছা মাংস, প্রতিদিন কিন্তু আমরা নিত্য নতুন খাবার খাইয়া একই রকমের খাবার, ডাইল রামাইশ ভাজা আর ডাইল সুটকি ভর্তা প্রত্যেক দিন আপনি খাইন না, খাইলে গিয়া গড় যেন রান্না করবা বা যেন ভাতর তাল সাজাইয়া দিবা, আপনারা জেংটি মাংটি মারিয়া খাইবা গড় খিদে আর কোনটা আছেন জানি আমার কথা শুনিয়া আসা, এরকম সবের ঘরই হয়। আমরার উচিত জমির মাটি পরীক্ষা করা এক, দুই নম্বর হইল সুষম সার ব্যবহার করা, তিন নম্বর হইল গিয়া আমরা যে
1: আচ্ছা ওই যে দাদা আপনি কইছেন যে জমির মাটি পরীক্ষা হয় এটা তো বালা কথা। আগে আমরা রিকানু আছিল একজনের নাম ফমেশ বৈদ্য, এখন শ্রীরামপুর আছে,
0: আচ্ছা
1: এবং এগ্রিকালচারে আছে, কাপড়ের সুতির ফেকেট আইয়া বাড়ি দিয়া যাইতো সবের বাড়ি বাড়ি একটা মাটি পরীক্ষা,
0: আচ্ছা
1: বছরে একবার,
0: আচ্ছা
1: ইটা কিতা আমার জমিনে কোন দিনও সবজি তো আমি যে মাটির পরীক্ষা লইয়া যাই গিয়া তাইলে তো আমার একটা দিন বাদ ৫০০ টাকা, তো ইটা কিতা নাই নি এখন আমরা কেন মাটি ফেকেট দিয়ে লইয়া যাক না, তারা তো
0: আপনারা মাটি পরীক্ষা হইলেই হইতো না, কিন্তু আপনার জমির সাইড কোনার থেকে মাটি আর খেতুয়াল কিন্তু বাড়ি গেছে গিয়া। আমি সব শেষে মানে মানে সব শেষ নাই আড্ডা আসরের লগে আমরা বইতাম বহুত সময় এই ক্ষেত্রে দাদারে জিগে ইয়ার যে আপনি এই বছর মানে কিতা করার লাগিয়া চিন্তাধারা করবেন।

0: 조건도 못 살고 있어요. 그건 사람 둘아 사다 왔다 안 가서 몰라서 라이샤 이따 기도만에 보통 나가 있는 거야.
1: 아차.
0: 한 그토록 비스티에 집어나 집어 부자 안나.
1: 비스티에 집어나 집어. 수면. মোটামুটি বুঝা গেছে যে বৃষ্টি কিন্তু
0: আগের থেকে হালকা হয়ে গেছে,
1: আগের থেকে অনেক হালকা হয়ে গেছে গিয়া, এবং বাজারে কিন্তু শাক পাতা ওটা আরম্ভ হয়ে গেছে,
0: আরম্ভ হয়েছে।
1: যে জিনিসটা তার লগে হতা হইলাম যে আমরা অত্যধিক পরিমাণে রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক জিনিস ব্যবহার করি, যার কারণে কিন্তু আমরার অনেক রকমের অসুবিধা হয়, আর এই অসুবিধার কারণে আমরা সবাই অসুখ বিসুখে জড়িত
0: হয়।
1: যে তাই হয়েছেন যে সার না দিলে হয় না, আমরা যুগ যুগ ধরিয়া আমরার কারোর বয়স 50, কারোর বয়স 60, কারোর বয়স 100, তো এই যে 100 বছর ধরিয়া বা 90 বছর ধরিয়া আমরা যে বিভিন্ন রকমের ফয় ফসল খাইয়া সবই কিন্তু মাটির উৎপাদন, আর মাটির উৎপাদন মানেই কিন্তু মাটির থেকে সার শোষণ করিয়া সে আমরা খাদ্য হিসাবে দেন। আমরা যদি বুঝিয়া না বুঝিয়া রাসায়নিক ওষুধ দেই বা বিভিন্ন রকমের জিনিস এখানে দেই, তাইলে কিন্তু আমরার মাটি যেমন নষ্ট হয়ে যার গিয়া, তখন আমরা কোনো সার না দিলে হয় না, সার না দিলে হয় না, মাটিটারে ফিরাইতে হইব। কারণ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর সঙ্গে কৃষি বিজ্ঞান কেন্দ্র কিন্তু জৈব চাষের উপরে জোর দিছে বর্তমান সময়ে। আমরা দুইজনের লগে দুইজন জিগাইমু, বাজার থেকে তো মাছ আনিয়া খাইন, মাঝে মাঝে খাইন জানি,
0: আমরা বড়ি মাছ তোলা তোলা
1: আনিয়া খাইন। আগের যে গুড়া মাছও হইন আর নলা মাছও হইন আর বড় মাছও হইন, স্বাদ মিলেনি
0: না? না, তো মেডিসিন দিয়া মাছরে বড় করলাই, হাওয়া খাদ্য দিয়া, এটা
1: হাওয়া খাদ্য দিয়া। আগে কিতা হইতো ফুসকুন্নিত মাছ ফালাইলে পরে কমপক্ষে 3-4 বছর পরে নিয়া মাছটারে বাজারজাত করা হইতো, সঙ্গে ফুটি মহা হরসা লাঠি শোল যেটা পাওয়া যেত এটা জাল দিয়া দরিয়া নিয়ে বাজারজাত করা যেত। ওখন মানুষ বাড়ছে আর জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষের চাহিদা বাড়ছে, আপনি যত দামি মাছই আনুন না কেন আপনার পক্ষে এটা সম্ভব হইতো না। দেখুন সেদিন বাজারও গিয়া আমরা দেশি নদীর মধ্যে বোধহয় কোনোভাবে আইয়া উঠছে ফুটা মাছ, ফুটা মাছ তো আমরা এই সমস্ত অঞ্চলে খুব কম, আমরা সাফা ফুটি বা জাফা ফুটি ওটাও পাই। তো এই যে ফুটা মাছ উঠছে, ফুটা মাছের দাম শুনিয়াও আমরা আমি ব্যক্তিগতভাবে চমকাইয়া উঠছি। ফুটা মাছের কেজি হয়েছে বেশি বড় নাই, 1 বিঘা হইতো নাই, ধরেন 4-6 আঙ্গুল লম্বা হইব, 1000 টাকা কেজি হয়েছে। তো আমার প্রথমে শুনিয়া মনে হয়েছে যে এটা মনে হয় বেচার লাগি এখন না, এটা রহস্য হরিয়া হর, এরপরে জিগাইলাম বলে হাসাও নিবি 1000 টাকা, হয় নিলে 1000, না নিলে তো আর কিচ্ছু করার নাই। এই যে আমরা যে অবস্থা হইয়া দাঁড়াইছি, এখন নদীর মধ্যে আমরা বিষ দিয়া ধান ক্ষেতের বিষ গিয়া নদীর মধ্যে পড়ে, যার ফলে আমরা কিন্তু চরম ভাবে আমরা প্রকৃতির নষ্ট করিয়া, যেটা হয়েছি যে জল দূষিত হয়ে যার গিয়া, তারপরে যেটা সব থেকে যেটা দিয়া শুরু করছিলাম যেমন প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের জিনিস অহরহ ব্যবহার করিয়া।
2: দেখেন দাদা, ওই যে আপনি কইছেন বিষ আর প্লাস্টিকের কথা, প্লাস্টিকের ব্যাগ ও বাজারও দেখি, আমরা তো সবজি বইয়া, ওই যে সবজি লইয়া যাই আমরা খেতে, সবজি বইয়া বেশি তো বাজারও দেখি কিনা, গেলেও হইব ব্যাগ দিন, হ্যাঁ যাও লইব কইব কেরি ব্যাগ দিন, এখন কেরি ব্যাগ দিয়া যদি ওদিকে সবজি কমও দিলাই তেও নিব, আর যদি কেরি ব্যাগ দিই না সবজি একটু বেশি দিব কইলেও কইব না না তে আমি নিতাম কি তার থরি। তারপরে ওদিকে অফিসার এদিকে পুলিশ লইয়া 5-6 জন লইয়া গুড়ার দোকানও গিয়া ঢুকিয়া ফাইন হরি লিছে, এ হরি লিছে, সে হরি, এটা ঠিক মতো মানে কম্পিটিশন বাজার চলছে, সব তাত কম্পিটিশন, দেশের যে খাইতে পারে না এও চায়, তার ছাত্র একটা বাচ্চা থাকলে ইংলিশ মিডিয়ামে নিয়া, ইংলিশের যুগ পড়ছে তো ইংলিশ মিডিয়ামে নিয়ে পড়াই তুই, নাইলে পরবর্তী জীবন তার তো ভবিষ্যৎ অন্ধকার।
1: বা
2: তে আমরা সবজিও সেম, আমার পাশাপাশি হে সার দিয়ে আমার আগে নিয়ে ফলাইলার, তে আমি কিতা বই থাকুন আমারও দরকার, এর পরে ওই জায়গায় সবজি সস্তা দেশনি, পরে মাগনা দিলেও নেয় না। ওখান দেখুন যে আজকেও দেখবা দে বাজারও গেলে আঙ্গুল আঙ্গুল রাঙ্গার মুঠা হয় সাইড মুঠা 5-20 টাকার, আমরা যখন তুলমু মানে আমরা তখন এবার বৃষ্টিলে একটু পিছিয়ে গেছে, যখন তুলমু আমরা আমরাও বেশি একটু বড়, লাস্টে এখন মুটা দিয়ার ইয়া 10 মুটাইব, তা 2 মুটাও নিত নাই 20 টাকা।
1: আচ্ছা,
2: তো এই কীটা করা,
1: এই যে একটা
2: যেমন ওখানে ওই ওখান দেখুন 1 লিটার তেলের দাম কত, 180 টাকা, আমরা একবার সবজি নিয়ে বেসলেও ভাই এই সময় 180 টাকা, আর ওখান যদি নেই তো ওখানে একবার সবজি নিলে

0: 2000 টাকা বিক্রি তো ওইটাও কম্পিটিশন, সে সার আগে ফলাইতে পারে সার দো মারো সার। আমরা দেখি তো মাঝে মধ্যে আমিও টুকটাক ক্ষেত করি তো দেখি মাঝে মধ্যে মেশিনের ভিতরে বুঝলেন ইউরিয়া সার গুলিয়া স্প্রে করে দুই দিন পরেও উঠানি আরম্ভ করে বেসব। আর যারা কিনি আনে এরাও সবে বুঝে না তো চক চকা দেখি আনে মনে করে এটাও তো মনে করে শোনা খাইতে সার দিব, কিন্তু এটা পরের দিন সকালে যেমনে খুলবো যে বান্ধ থাকে ভিতরে ফসি যায় গিয়া দেখুন যে
1: এটা
0: আমরা ও একটু আগে আমি খুঁজি আর যে সার আমরা অরিজিনালি সার দেই না
1: আপনারা কিতা কর্তা আগে আপনারা কাকা জেঠা দাদা যারা আসলা তারা কিতা কর্তা সবজি নিয়ে ফটাফট বাজারজাত
0: করিয়া দেশি আলু
1: এই যে এই যে আপনার ডিফুজি লত আছে বা বিভিন্ন রকমের জংলা যেটা আছে তারা এটা সার হিসাবে ব্যবহার করতা। আর আপনি যেটা কইছেন যে শাখের কথা, দেখুন শাখের কথা স্বাদে বেশ সময়ব আপনার গোবর সারের যে বা আপনার জৈব সারের উৎপাদিত শাক ফুলকপি বেগুন বাঁধাকপি খাইতে যে স্বাদ হইব এই আপনারে গিয়া কিন্তু বদলকে বাজারে অমাতার থেকে
0: হওয়া খুঁজিয়া নাই। আমরা আসি কয়েকজন আমার গিয়া হইব সমরুফারের সবজি
1: আইছে
0: এরপরে কইব আরে বা তোমার কাছ থেকে নিছিলাম রে বুঝছি দো আর ইয়ে নাই আমার দিলাও 1 কেজি দিলাও দামও নাই কইব 1 কেজি তো খাইতে ভালো আইছে এরপরে দিব টাকা।
1: আচ্ছা
0: দরকার হলে একটা বেশি নিব নাইলে 1 টাকা বেশি দিলেই
1: বেশি দিলেই
0: তবু আমার কাছ থেকেও নাই।
1: আমরা যে ওখানে তো আমরা মোটামুটি একটা মুখির সময় চলছে
0: ও আমার বাদিদা একটা আছে আরে হে বেটা আমি যদিও হিন্দু হে বেটা মুসলিম ওই ধরে তার নাম আসকন হে মাতে কিন্তু কোন সময় বিরক্ত হইলেন তে রাগে কইব কিতা কইব তো নেনগিয়া পয়সা লাগতো না নেনগি খদরা নিতা এক পয়সাও লাগতো না কিন্তু আবার কিছু আছে বুঝি কইব আশাও কইছেন নি তে হে কয় ঠিকও আশাও কইছি নেনগি পয়সা লাগতো না লজ্জায় পরে তাই গিয়া তো মানুষের সামনে খেমনে নিত কিন্তু সবজি ভালো হে যেদিন সবজি লইয়া দিব গিরিলেন
1: বড়ই গাছের মধ্যে বিমলুলে কিন্তু গুড়িয়া গুড়িয়া ফিরে এবং বড়ই গাছে ফুলও আইছে ফুল আইছে তো যাই হোক ফরাক সংযোগ করুক আর যাই করুক এখানের মধ্যে বিমলুল আশেপাশে কোন শাক আছে তো বিমলুল কিন্তু ভয়ঙ্কর যদিও হসপিটাল যাওয়া লাগে বা ইয়ে করা লাগে তো এটা কইয়ার না বিমলুলের পাশাপাশি যদি আমি মৌমাছি দেখতাম তাহলে কিন্তু আমি খুবই আনন্দিত হইতাম।
0: মৌমাছি

0: গুড়িয়া ফিরিয়ার এবং বড়ই গাছে ফুলও আইছে, ফুল আইছে। তো যাই হোক, ফরাক সংযোগ করুক আর যাই করুক, এখানে মধ্যে বিমরুলের আশেপাশে কোনো একটা শাক আছে, তো বিমরুল কিন্তু ভয়ঙ্কর। যদিও হসপিটাল যাওয়া লাগে বা ইয়ে করা লাগে, তো এটা হইয়ার না। বিমরুলের পাশাপাশি যদি আমি মৌমাছি দেখতাম তাহলে কিন্তু আমি খুবই আনন্দিত হইতাম।
1: মৌমাছি কিতার লাগিয়া আগে বেধান দেখা যায়, তখন তো কম
0: দেখা যায়,
1: কিন্তু
0: পলাইবর্তী। যাই হোক, তো যে জিনিসটা আমি হইতাম সেইয়া, যে পঞ্চায়েত থেকে আপনারা কীরকম সুযোগ সুবিধা বা এগ্রিকালচার দপ্তর থেকে কীরকম আপনারা সময় মতো সার ওষুধ দিতে পাই জানি।
1: আমি বলি গেছিলাম কিয়া, খুব খারাপ লাগে বুঝছেন নি, আপনি তো আমার তো বাংলা ঘুরিয়ে দেখরা, ছয় সাত মাস হয়েছে ওই যে এগ্রিকালচার বীজ দান দিছি, এক নাম্বার বীজ দিটা, হ্যাঁ আগরতলা কথা হইব, এরপরে আর তাইনে পাইছি না, আমরা তো সময় হম বুঝছেন নি, আজকে আমি যাইমু যোগাযোগ করছি, আমি ডাইরেক্ট গিয়া কথা কইছি, কইছি আমরা ছয় সাত মাস হয়ে গেছে গিয়া টাকা পাইছি না, কিতা ব্যাপার, আমরা এখন তো টাকার দরকার, তো স্যারে কইছে স্যার, ওই যে স্থানীয় তো সুপারেন্টেন্ট ওই যে সন্দীপ দীর্ঘদিন
0: কাজ করিয়াও গেছেন। যাই হোক, যে জিনিসটা আমি সবশেষে আপনার কাছে জানার চেষ্টা করব, কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে তো সময়ে সময়ে আপনারা এখান বীজ টিজিতা দেন, এটা কতটুক আপনারা
1: বৃষ্টি দেয়া ঠিক আছে, দিয়ে পাওয়ার ফার তো ঠিক আছে, সবে তো আর সমান তালে পাই না।
2: তোমার যেটা আমরা বীজ টিজ মানে সব আমরা শ্রম দিয়া বীজ কিনা লাগে, কিচ্ছু আমরা পাই না বুঝছি না, তাই না আপনারা হইয়া কিতা করতাম, সরকার উনিয়ে লাভ নাই তো, আমি এখানে ওই যে আমরা দান খেত করছি, দেখো না এইবার গো
0: ফল বাগান ইত্যাদি ইত্যাদির জিনিস আছে, দুইটা একটি দপ্তরের মধ্যে দুই তিনটা ভাগ আছে। ভাদ্র মাসের রোদ উঠলে পরে শরীরে কিন্তু খুব আনসান করে, আপনারা এই সময়টাতে আপনারা না সব দিকেই কিন্তু তালর ফিটা খাইবার একটা উদ্যোগ চলে,
2: তাল খাওয়ার মতন নাই তখন, তালর যে ফিটাটা খাইতে আপনার তেলের রেট কত,
3: তেল আনছি আশিদার একশো আশি টাকা,
2: আপনি যে তালটা যখন মৌসুমী তো ফাঁকের তো ফাঁকলে কি দেখব,
0: তেলর লাগিয়া খাইবার উপায় নাই,
2: কেমনে খাইম, আচ্ছা সাধারণ মানুষের খাওয়ার ক্ষমতা নাই তো।
0: আচ্ছা শুনুন, খালি তালর বড়া না খাইয়াও অন্য কিছু খাওয়া যায়, যেমন আপনার গরুর প্রচুর দুধ আছে, নারিকেল আছে, দুধ নারিকেল দিয়ে ক্ষীর বানাইয়াও কিন্তু খাওয়া যায়,
2: খাওয়া যায় ঠিক আছে।
0: আপনার কথা আমি শুনানির লাগিয়া আপ্রাণ চেষ্টা করি তার লাগিয়া, একটা জিনিস কিন্তু আপনি আমার লগে আজকে একমত হইতে বাধ্য হইবা, দেখা যায় আগে কৈলাসহরের পানিচৌকি বাজারে দক্ষিণের গল্লি উত্তরের গল্লি

0: প্রত্যেকীয় পশ্চিম বাজার বার হইন আর রুয়াটা বার হইন, বিশেষ করিয়া রবি মরশুমের যে সময়টাতে আমরা দেখতাম যে গল্লি দিয়া আওয়া যাওয়া যাইত না, হাঁটাচলা করা যাইত না, এত ভিড় থাকতো এবং আপনারা বিভিন্ন রকমের সবজি ফাতি লইয়া লইয়া বিভিন্ন সময়ে যাইতা। তো এই যে সবজি ফাতি লইয়া যাইতা, কিন্তু আজকে আমি বড় গলায় হইয়ার শ্রোতা বন্ধুরা শুনাইয়ার যে সমরূপার অঞ্চলের যে সবজি, বিশেষ করিয়া আসকন বাইয়ের যে সবজি আছে, সেই সবজি কিন্তু মানুষের নেওয়ার লাগে আফসোস কর্তা। আর কোনো কোনো সময় আপনি রহস্য করিয়াও কইতা, নিতাই না নিতে সকলটি লইয়া যাও কি আসা। এই যে একটা রহস্য, এটার কারণটা কি? তা রাগ করিয়া কইতা না মানুষে আপনার লগে রহস্য করত
1: না? না, অনেক মানুষ আছে, আমি যদি 20 টাকা দাম কয় কইব 5 টাকা কাস্টমার আছে, 5 টাকা কয়।
0: আচ্ছা,
1: যার কারণে তাহলে আসি মুখে আমার মন দিয়া কইতে আছে, নেন গিয়া টাকা লাগতো না, এটা তো আমার শ্রম, শ্রম করছি ঠিক আছে, কিনিয়া আনছি না লইয়া যাইন গিয়া, যার কারণে তার লজ্জার কারণে এরপরে 20 টাকা দিয়েও লইয়া যায়
0: না। দেখুন, একটা জিনিস, একটা জিনিসের দাম 20 টাকা, 20 টাকা হয় ঠিক আছে, 20 টাকা হইলে তাহলে তুমি 15 টাকা হইতে পারো বা 18 টাকা হইতে পারো বা 17 টাকা হইতে পারো বা কিছু কমে আছে নি কথাটা খোয়া যায়। 20 টাকার এখানে তো ইয়ে চলছে না, ওই যে আপনারা যে কিতা ডাক যে কইন, ডাক তো চলেন না বলে
1: অত টাকা
0: তো চলেন না।
1: দেখুন, বাজারে নিলে বিভিন্ন ধরনের কাস্টমার আছে, অনেক লোক আছে এ ঠিকই মানে কই এ বিচার করবো, বিচার করিয়া আমার কাছে যাও কই মুঠা হয়ে নে।
0: তবে একটা জিনিস কিন্তু আশা করি আপনারা আমার লগে একমত হইতেও পারেন আবার নাও হইতে পারেন, বর্তমানে কিন্তু রেডিও যারা শুনে, যারা বিভিন্ন রকমের সাক্ষাৎকার বা আড্ডার আসর বা বিভিন্ন অনুষ্ঠান যারা শুনে, বিশেষ করিয়া কৃষি কথার আসরগুলি যারা শুনে, তারা কিন্তু অনেকেই বিচার করে যে বাজারে যে আজকে ভেন্ডি লইয়া গেল যে হইতাছে 100 টাকা, হ্যাঁ 100 টাকা কেজি, তো অনেক সময় তারা জিজ্ঞাসা করে যে 100 টাকা কিতার লাগিয়া হইল বা এই ধরনের জিনিস, বা বেশি দাম দর করে না, কত 250 বা 80 টাকা হইলে 250 টাকা হইব নি, তখন তাইনে ইচ্ছা হইলে তাইনে দিলে দিলা। কারণ এর মূল ব্যাপারটা হইছে আপনারা যে কৃষি উৎপাদনের যে খরচ যেটা আছে, এটা কিন্তু আপনারা পাই পাই করিয়া মানুষকে বুঝাইয়া দিন যে আমার বীজ অত টাকার, আমার মেহনত অতদিন, মেহনত আপনারা অনেক সময় বাদও দিলেন, আমি যে কামলা লাগাইছি কামলার রোজ অত টাকা, তার বদলে সার দিছি, গোবর কিনিয়ে আনিয়া দিছি, বা গোবর যদি ঘরে থাকে এটা আলাদা ব্যাপার, অতটুকু দিছি, এরপরে আমার উৎপাদন, এরপরে আমার ফেরসালানি, এই ক্ষেত্রে কত টাকা হইতে পারে, এই জিনিসটা কিন্তু আপনারা কাছে হয়েছে। ওহন যে আপনি জমিটারে সুন্দর সুন্দর খড়রা একটা কিতা আপনার এই শাক পাতা লাগানির লাগে, কারণ আপনারা আপনার বিশেষ করিয়া রবি মরশুমের আগে, ধরুন পূজার আগে পিছিয়ে আপনি সবথেকে আগে, ওখানে তো পূজার কিছুদিন বাকি আছে, সবথেকে বেশি যে জিনিসটা আপনি বাজারজাত কয়লা নিয়ে যেটা করুন, স্থানীয়ভাবে উৎপাদিত ধনিয়া, ধনিয়া কিতা ছিটাইয়া লাগাই লিছুন না শাক পাতা লাগাই লিছুন নি না ওখানে বাকি আছে?
1: না, ওখানে বৃষ্টির তো ওয়েদার রয়েছে, কিছুদিন পরে লাগাইব,
0: কিছুদিন পরে লাগাইবা,
1: রোদের হিট রয়েছে তো।
0: আচ্ছা, রোদের হিট রয়েছে, রোদটা যখন একটু জিম খাইব, এই যে হিট, আজকে ভাদ্র মাসের 13 তারিখ, বহুত দিন আগেও গত হয়েছে, কিন্তু আমরা জানতাম যে ভাদ্র মাসের 13 তারিখ থেকে কিন্তু লাই লাই ঠান্ডা পড়ে, আর আমরা যে জায়গাত বইছি আজকে, এই যে বিশাল বটবৃক্ষ, এই বটবৃক্ষের এই যে পরিশ্রম করিয়া আপনারা যে বটবৃক্ষের নিচে যে আপনারা যে বইন, শরীরটা প্রাণটা জুড়াই যায় না ঠান্ডা বাতাস দিয়ে, ঠান্ডা বাতাসে বইয়া ইয়ে করে, ওখান দিকে আর এই যে জমিটা নাল হটা কিতা লাগাইবা আপনারা?
1: এটা মূলা লাগাইব,
0: মূলা পয়লা দফায় মূলা। আচ্ছা, আগে যে বড় বড় মূলা আপনারা বানাইয়া নিতা, মানে বড় সাইজের, মানে জাতটাই বড় আছে, এটা ওখানে আপনারা মানে বীজ পাইন না, না এটা উৎপাদন বাদ দিয়েছেন কম হয় দেখিয়া?
1: না না, এটা বীজ পাওয়া যায় না, মানে আগে পাওয়া গেছে কিন্তু এখন পাওয়া যায় না,
0: কাটা মূলা যেটা হইত,
1: এটা ভিতরে ফাফা হয়ে যায় কি অনেক সময়, মানে দীর্ঘদিন মানে লং টাইমে ফাফা হয়ে যায় কি, আর এই বৃষ্টি পাওয়া যায় না এখন বর্তমানে।
0: তো মূলা তো আপনারা কররা, মূলা অনেক সময় তিতা তিতা লাগে, কারণটা কিতা? এটা কিতা জাতের লাগিয়া না মাটির কারণে?
1: না না, এটা মাটির কারণে, কিন্তু শাশুর বেশি মারলে মানে একটু প্রবলেম হয়ে যায়, সিদ্ধ কম হয়।
0: আচ্ছা, তো আপনারা মূলার যে জমি তৈরি করবা, এটার মধ্যে কি কি অনুপাতে আপনারা সার দিবা? যেমন অতটুকু
1: বেশি গোবর সার মানে জগরছি এটার মধ্যে?

0: এটার মধ্যে দিচ্ছেন?
1: গোবর ছাড়া ওই তো নাই।
0: আচ্ছা, তো গোবর সারে আবার অনেক সময় কোন মানুষে কোন যে
1: দাগ পড়ে যায়,
0: দাগ পড়ে যায় কি?
1: না না, এটা বালা দিয়ে মাটির শ্বাস করিয়া মানে ঠিক মতো বানাইতেই হবো।
2: পনেরো দিন আগে মাটি চাষ করা হয়,
1: শ্বাস করে যায়, এরপরে মাটিটারে ফাউডার বানাইলে এরপরে মূলার যত মাটি করবা অত মানে মূলাটা নিচ দিকে
0: যাইব। এবং অনেক সময় আমরা দেখছি ফাল্গুন চৈত্র মাস অব্দি কিন্তু আমরা স্থানীয় মূলা বাজারজাত করা সম্ভব হয়। তো বীজ সংগ্রহ করলেছেন?
1: বীজ তো আমরা বাজার থেকে কিনে আনন লাগে,
0: আনন লাগে। কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আপনারা সময়ে সময়ে যে বীজ দিয়ে বা আপনারা কোন সময় যোগাযোগ করছেন?
1: আমরা যোগাযোগ করলে আমরা বীজ দেয় না তো।
0: আচ্ছা,
1: মানে গভর্নমেন্ট কয় আমরা কৃষকরা আগে বাড়ে, কৃষকরা আগে বাড়ে না, কৃষকরা নয়া রাখে।
0: আচ্ছা, নয়া রাখলে কিন্তু দেশ চলতো না, কৃষি উৎপাদনের উপরে কিন্তু।
1: তা তো শুনেন, এটা সব মন্ত্রী মিনিস্টার কইতে আছে, তা কৃষক আগে বাড়ক, কিন্তু যার কারণে মানে আপনি যদি ঠিকই সার্ভে করা যায় তে কৃষক একদম জিরত গেছে বর্তমান সিচুয়েশনে।
0: আপনারা পরিবার প্রতিপালন কিভাবে করেন?
1: ওই তো শাক সবজি তা টুকিটাকি ফুলাইয়া তারপরে মেহনত করিয়া এরপরে চলে আর কি, কোনোরকম
0: কোনোরকম চলে। এই কোনোরকম চলার মাঝেও কিন্তু আসার খবর যেটা, যে আপনার দুয়ো সন্তান বা সন্তান যারা আছে সবরে কিন্তু আপনি মোটামুটি উচ্চ শিক্ষিত করিলেছেন, তারা এখন কিটা আরো উপরে পড়ার চিন্তাধারা করেননি?
1: বড় ছেলে করতে আছে,
0: করে করে পাঠাই দিচ্ছেন বাইরে,
1: বাইরে বলতে আগরতলা পড়ে।
0: আচ্ছা, আর ছোটজন?
1: ছোটরা ব্যাংক অফ ইন্ডিয়াতে আছে।
0: আচ্ছা, সে তো মোটামুটি একটা বাইলো গেছে গিয়া তারা। আর এই যে জমির উৎপাদন আপনারা আউশ উস ফলাইতে নি না?
1: নষ্ট করাইছি,
0: ফলাইছেন, জলে নষ্ট করছেন?
1: জলে আমার কিছু করছে,
0: করছে। তো জলে নষ্টের ক্ষতিপূরণ
1: এটা তো এগ্রিকালচারে জানাইছি, এরপরে ইন্স্যুরেন্স করছি, এটা তো কোনো পাত্তাও দিছে না? না, এটা যোগাযোগ করছি, ফোন করছি, ইনকোয়ারি করতে হয় না তো।
0: আচ্ছা, আপনারা কি সুপারিনটেন্ডেন্ট সাহেব বা আপনারা এখানে যে সেক্টর অফিসার স্যার আছেন বা দিদিমণি আছেন,
1: এরা লগে যোগাযোগ করলে তারা রাত ফাও বান্দা হো উপরতে তার ওয়ার্ডার দিলে না খাস করবো, মানে এতে খাস করতে পারতো না।
0: আচ্ছা।

মহোৎসব এসেছে, বসন্তকাল। বসন্তকালের সর্ববৃহৎ উৎসব যেটি, সেটি হরি উৎসব। আর সারা বৃন্দাবন মেতেছে সেই হরি উৎসবে। তাই বলছি,

চারিদিকে কোকিলের কলরব, সমস্ত ফুলে ফুলে আচ্ছন্ন হয়ে আছে। আর আজ বৃন্দাবনে এই হোলি উৎসব, হোলি উৎসবে শ্যামচন্দ্রকে জানাচ্ছেন রাধা রানী যে তুমি কেমন বীর, এসো আমাদের সঙ্গে হোলি খেলো, তুমি তোমার সঙ্গী নাও, আমরা আমার সঙ্গিনী সব সঙ্গে নিচ্ছি। তাই বলছে আহ্বান করে,

কত কথা বলছেন, নাম বল নাম বল, নাম বল নাম বল, নাম মুখে বল, আর রাম বল মানে বল হল শক্তি।

কথা নাম যদি বললাম ঊর্ধ্বগতি হবে, যত নাম মুখে বলব রাধা কৃষ্ণ নাম আমার ঊর্ধ্বগতি হবে। তা আমি নিচে নামবো কেন? বলে শোনো কি বলছি।

0: সারিক হাম আকাশবাণী আগরতলা তাবুক সিং জাগো চিনি সারিক জোরানি কক আওয়াই পান্ডা পুইলানো খানাবাদি থুমনুক থুমনুক খানাবাদি চিনি সমাই থুমনুক নিমো তেও থুমনুক সুন্যাইঘা মনীন্দ্র দেববর্মা
1: গলক
2: গলক সমনি নালা ই কো নয়া কম।

কাল বাই নখ তাল বুড়ি তংখা তবু কোনো কাংসা বনে চিঠি উতরমাইয়া দাওলক নিন সময় না বোক দা থাকা চিন সময় নাম বোক দা থাকা

Shut up.

0: ও সকালে চলে এই রিক্সা থাকলে দে
1: হাই সকালে নম্বুপুর সপায়
2: আমি তাবন কামিনী ভাইও
0: কামিনী খবর রক্ষে ভাই সকালে কাম করি তোমার নাম রে না
2: তা সাজে দাঁড়া কামিনী খবর রক বলে হামিয়া
1: হাই তাম খবর সকালে
2: ও সুগঙ্গ সামনে রবিবার দিন সুভাষ বাবু বাইকে রাখা আগে তলা ফালে ফোন তিনি রবিবার হাতি বাসে সে অঙ্গ চঙ্খা তাও বোনাব সপায় নেই দিন গুফা তিনি ফুফা আনা সাই হরো
1: হাই আবু তো জানি কো নিন মুখ কি সেতরে ছাবলে
2: সতন দা তোর
1: নুখা দে আং ছামনি ক কল বাবু নুখা
0: তরন বাবু সগান কামি থাং ফাইন করবা কানি সিং থাং ফাইন লেন্তা

শুনলেন ককবরক অনুষ্ঠান। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরপরই শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শিখর সম্মেলনের নতুন দিল্লির ঘোষণাপত্রের প্রশংসা করেছে। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের গবেষণাগারে হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে রাখার জন্য এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। হকিতে ভারতের মহিলা দল পরপর তিনবার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দুদিনের এই শিখর সম্মেলনের শেষে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স শুধুমাত্র কতগুলি দেশের সমন্বয়ে গঠিত হয়নি, এটি সমস্যা সমাধানের একটি আলোচনার মাধ্যমও বটে। গত দুদিন ধরে বিভিন্ন আলোচনায় ব্রিক্সের এই মনোভাবই আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, নতুন দিল্লি এই শিখর সম্মেলনে ঘোষণাপত্রে পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতা স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
1: হম আশা করতে হ্যাঁ ইস সমিট সে উসমে অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লেরেশন হামারে শেয়ার্ড ভিজন আর ফিউচার কোঅপারেশন কো স্পষ্ট দিশা দেগা হামে সবই আউটকমস কো সময়বদ্ধ অ্যাকশন আর লাস্ট মাইল ইম্প্যাক্ট সে জোড়না হোগা হামারে ফ্রেমওয়ার্ক ফাইল সে আগে বড়কর রিয়েল লাইফ মে ইম্প্যাক্ট পেদা করে ইসকে লিয়ে হাম সব মিলকর কাম করেঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, ব্রিক্স তৃতীয় দশকে প্রবেশ করেছে। সমগ্র বিশ্ব এখন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে ফলাফল আশা করে, শুধুমাত্র ভাবনা এবং প্রতিশ্রুতি নয়। সম্মিলিত প্রচেষ্টা এই গোষ্ঠীভুক্ত

0: দেশগুলি এই আশা পূরণে সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিক্সের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে।
1: মহামারিয়া, ক্লাইমেট ডিজাস্টার্স আর সাপ্লাই চেইন ডিসরাপশন নে দিখাযা হ্যায় কি আজকে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড মে কোই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নাহি রহতা। ইসলিয়ে হামনে ব্রিক্স সমূহ মে রিজিলিয়েন্স বড়ানে পর বিশেষ বল দিয়া হ্যায়। চুনৌতিয়ো কো সময় রতে পহচাননা আর তুরন্ত কার্যবাহি করনা ভি উতনা হি আবশ্যক হ্যায়।
0: এর আগে প্রধানমন্ত্রী ব্রিক্স অংশীদার দেশগুলির নেতাদের স্বাগত জানান। এদের মধ্যে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং, সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জুমার্ত টোকায়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী আজ দুটি দেশের পারস্পরিক সম্পর্ক অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতা কত সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী এবং সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী উন্নয়নের বিষয়েও তিনি সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলিতেও তারা মত বিনিময় করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করা এবং এই অঞ্চলে শান্তি, স্থায়িত্ব, উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার বিষয়ে তারা ঐক্যমত হন। প্রধানমন্ত্রী আজ মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতা এল সিসির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক উন্নয়ন এবং ভারত মিশন অংশীদারিত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবয়ো সুবিয়ান্তোর সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়া তাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও মজবুত করবে বলে কথা দিয়েছে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেছেন। উগান্ডার উপরাষ্ট্রপতি জেসিকা রোজ এপ্রিল এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, দক্ষতা তৈরি, জ্ঞান বিনিময়, বিনিয়োগের সুবিধা এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের উপরও জোর দেওয়ার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আজ দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতি ও নাইজেরিয়ার উপরাষ্ট্রপতির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকগুলিতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের সুযোগ পাওয়া গেছে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং ভারত সৌদি আরব সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের মধ্যে মত বিনিময় হয়েছে। অন্যদিকে নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী জামশেদ কুচকারোভের সঙ্গে বৈঠক করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীমতী সীতারামন জানিয়েছেন, বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে মন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব সুধাকর দালালা বলেন, এই সম্মেলনে 50টিরও বেশি সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতের সভাপতিত্বে হওয়া এই সম্মেলনের অন্যতম সাফল্য। তিনি আরও বলেন, রাষ্ট্রসংঘের সংস্কারের বিষয়ে ব্রিক্স ধারাবাহিকভাবে তার বিশেষ অবদান রেখে চলেছে এবং ভারত এই গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে তার যোগাযোগ ভবিষ্যতে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026-এর সময় ব্রিক্স দেশগুলির গৃহীত নতুন দিল্লির ঘোষণাপত্রে প্রশংসা করেছে। একটি সামাজিক মাধ্যমের পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রাস আধানাম গেব্রিয়াসুস সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রতি অঙ্গীকার, স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা এবং অতিমারী মোকাবিলায় স্বাস্থ্য সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয়ের উপর আলোচনার সফল সমাপ্তি প্রশংসা করেছেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয়

স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভারতের রত্ন গহনা শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ল্যাব গ্রোন ডায়মন্ড বা গবেষণাগারে উৎপাদিত হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে থাকে। মুম্বাইতে 52তম ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ উল্লেখ করেন, ল্যাব গ্রোন ডায়মন্ডের বাজার বর্তমানে হীরের বাজারের প্রায় 50 গুণ বড় হতে পারে এবং ভারতের ক্ষেত্রে এ বিষয় অগ্রগতির এ এক বড় সুযোগ বলে উল্লেখ করেন তিনি। নেপালের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মৃত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত 10 লক্ষ মার্কিন ডলার অনুমোদন করেছে। এর ফলে নেপালের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়ে 50 লক্ষ ডলারে পৌঁছেছে। ডিএনএ নির্ণয় সহ অন্যান্য জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্র নেপাল পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে। এদিকে নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1386 হয়েছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে এখনও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। জাভা সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে একটি ফেরি নৌকো ডুবে যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। নৌকোটিতে 240 জনেরও বেশি যাত্রী ছিল। এখনও প্রায় 130 জন যাত্রী এবং কর্মী নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ায় উদ্ধারকারীরা জানিয়েছেন, এ পর্যন্ত কমপক্ষে 16 জনকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকোটির পাশের জায়গাগুলিতে এখনও তল্লাশি এবং উদ্ধার কাজ চলছে। এই ফেরি নৌকোটি পূর্ব জাফা থেকে দক্ষিণ কালিমাথানের দিকে যাচ্ছিল। হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করল। আজ বিকেলে মোকিতে চীনকে 1-0 গোলে হারিয়ে তারা এই খেতাব জয় করে। সানিকা চন্দ্রকান্ত মানে ম্যাচের 17 মিনিটে একমাত্র গোলটি করেন। এই জয়ের ফলে 2023 এবং 2024-এর পর ভারত আবার জুনিয়র এশিয়া কাপে জয়ী হল। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে উঠেছে। সেমিফাইনালে বাংলাদেশকে তারা 40 রানে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকসে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ 18 ব্রিকস শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিকস শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করেছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পুরী ও বাণী দেব বর্মা তিনি নিকক্তমা বুবাক রকংখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী শাখা ব্রিক্স কি শাসক হা কতর্নি বদল সিমিয়া অম জুং জালিয়া কাকমানি ইকো সিস্টেম কাইসা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা সিপাহী জলা ও স্মার্ট ফেন্সিং পাইলট টাংবতাংনি সামুং চ্যাংখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হাস্তে নি শাক হাম্বাবায় খুরজাজাক থতক সেলাইমুং ফাইখা হাস্তে বেরেমনি বুড়ি রগ্নি ক্রিকেট বাতাইমা ও উদয়পুর সেমি ফাইনাল কাশাখা তাবুক ককতমা শুক্রবুই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী শাখা ব্রিক্স কিসাসক হা কতর্নি বদল সিমিয়া অম জংজালিয়া কাকমানি ইকো সিস্টেম কাইসা তাই থানায় শালনিনী ককলাম পৈতনতাই বকরা খ্লাইতি শাখা থিতি ক্লাইমুং কতালকারিমুং চুবালাইমুং তাই তংসুকনাই বাবায় ব্রিক্স ককলামনি পাইমানি কক নারক থানী মোচাং মোদী বিনি মুচুংমানি কক খুরচাই শাখা ব্রিক্স কুচুক বেরামনি পান্দা ও কক খালাইজাক দিল্লি কতাল শাকলাইমুং কথাজাক নাইমুং তাই থিনাং চুবাচুনি বাগৈ কাইসা কচামলাম ফুনুগানো বজত অংখারিন জরাবাইখা ফিরিবইয়া প্রিশানী নাংমানি শাখা ফানবক্সিনখা বসাকা ব্রিক্সনি আদং হাকতর রক থানসাখে সামুং তাঙ্গানো জেতিখে ব্রিক্স বেখরাব ককথুমনি বিশিং চবজাক তঙ্গলাপ অমল লাংমা ও শয় সাম্পলিস নামই তিসাওয়ানো মন্ত্রীবক্রক উলনি ব্রিক্স চেয়ারম্যান হিসাবে চিহ্ন খাকাহামিয়া ফারখা তাকলাইনি ব্রিক্স কগলাম পান্দান কাহামকে চারিতি সামানি বাগৈ বজত ব্রিক্স হাকতর মানজাকনাই হাকতর তাই বরকনি বদল রকন খাকাহামিয়া ফারখা রংমন্ত্রী নির্মলা সীতারমন দিল্লি কতালো তিনি ইরানী রংমন্ত্রী সৈয়দ আলী মাদানি জাহেদ বাই কগলাম সালাইখা ব্রিক্স কুচুক বেরামনি পান্দা ও ইরানী সামুং হুমুং তুইবন হাম্বাইয়া ফারখা রংমন্ত্রী রং কক চংলাইনক শাখা ও কাইনি হাকতনি বিশিং গুরুত্ব গনাং পান্দা ও রংথংনি হামগ্রাই তাই বাবাইনি বিশিং চুবালাইমানো ফুয়ারনা বাগৈ কগলামংখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা সিপাহী জলা ও স্মার্ট ফেন্সিং পাইলট টাংবতাংনি সামুং চ্যাংখা আপনি বাগে বিএসএফ নি শাক থার্মা বাই টেন্ডার কবকমানি সামুং

দঙ্গ তিনি শালবাগানো বিএসএফ নি ত্রিপুরা ফ্রন্টিয়ার থৈরমা শিবির মানজাগী মন্ত্রী অক্রা শাখা বাংলাদেশ বেহাস্তে ও চাররা বাচি দু কিলোমিটার আড়ি দঙ্গ আপনি বিশিং সার আচি চুকু কিলোমিটার নি কবাং খসাম আড়ি বেড়ানো কতাল খাইনি সাকথার জাগী দঙ্গ বশাখা হাস্তে ও আড়ি আমচাইতুই রায়দা চায়াতুই মানি রহর জাকমানি জঞ্জাল দঙ্গ হাকরতনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই থাংব আড়ি আমচয় থাঙ্গে অ জঞ্জালনি কক সাবিমান খা অ জঞ্জালিয়া কাকা বাগে স্মার্ট বর্ডার তাংব তাঙ্গ সামুং তাঙ্গি দঙ্গ বতাইব শাখা কতালকুক আড়ি ওয়ান সুপুং সামুঙ্গ ফুনাংজাকে ইয়াং আয়াং মানি রহর জাকমানি জঞ্জাল পায়ানো অবনীলগি বিএসএফ পুলিশ তাই আমচাইনি প্রশাসন বাই কথালাই র্যাম থামনি কোঅর্ডিনেশন কমিটি খানানি শাখাব ফান বক্সিন খা রোটারি ক্লাব নি চুবাচু বাই যুগালি যাক অ শিবির খড়ক চার্চি থৈর লাইখা মেইল ত্রিপুরা ফ্রন্টিয়ার আইজি প্রিন্স রানী মানজাক্ষা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হাকতর তাই হাস্তে নবুসকাঙ্গি তলাংনা বাগে শিখলা হদান সামুং তাংনা নাঙানো তিনি ভারতীয় জনতা পার্টিনি শিখলা মোর্চানি গ্রামীণ জেলানি সাকথারমা বাই আইজিএম হাসপাতাল থৈরমা শিবির কাইসানো নাইনা থাঙ্গে অকক শাখা মন্ত্রী অকরা তাইব শাখা মন্ত্রী বক্রক শিখলা হদান হাকতরনি হামক্রাইনি নাংকুকমানি বেদেক হনই যতনি সেলাই সেকাং বাড়িয়ানি ফান রেখা বুসকাং সাল হাকতর খাথানি শিখলা হদানি সামুংনি ককন উরাম উরাম খুরচা খা হাস্তে হাফাং আয়াং বুখাক নাসিগৈন সামুং তাঙ্গি দঙ্গ বতাইব শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী আচাইমা সাল নবুসকাঙ্গ তনৈ তালসারময় চলিনায় সামুং বুতাংনি বেদেক হিসাবে শিখলা মোর্চানি সাকথারমা বাই অথৈরমা শিবির যোগালি যাক্ষা আগরতলানি কাইনি জাগাও অথৈরমা শিবির অংখা সদরনি শিখলা মোর্চানি সাকথারমা বাই জিবি হাসপাতাল থৈরমা শিবির যোগালি যাক্ষা আরও মান যাক্ষা বিজেপি হাস্তে কাশকু অভিষেক দেবরাই তাই কুবুন রক আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায় আকাশবাণী ককটুমানী আপডেট মান্না বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন ইয়ার অ্যাপ ফলো খাইদি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ অ্যালার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR আবর কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটুমা আপডেট মান্না খে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হাস্তিনি শাক হামবাবায় খুরজাজাক থতক সেলাইমুং ফাইকা তাই বেমার কুতুক রঙী বাগৈ ত্রিপুরানি ফাতার বেমারী রক্ত রহরমানি মারিব খাইজাক্ষা তিনি আগরতলানি উত্তর বাধারঘাটনি উন্নয়ন সংঘ বাই যুগালি যাক থৈরমা শিবির তাই আগরতলা আউলি নাইখরাই বাই আশা কর্মী রক্ত লাম সকমা মেইল ককনারক থানিব অকক শাখা মন্ত্রী অকরা শাখা বাই থাংমু চুঙ্গুই থৈরমানি সামঙ্গার কাইসা ব আবনি লগি শাক মাং দান খাইনানি তাই আচুক রিফিরনানি শেব বাং রানি শাখা বো ফান বক্সিন খা ব শাখা হাস্তে ও কাহাম খেন কিডনি আচুক রোজা খা তাবুক বখা খক সাইনানি সামুং বো অঙ্গি দঙ্গ ব ক্লাব রক্ত হদাও তঙ্কচাং মথাঙ্গি তন্নানি কবক খা মেল কুবুন বিশিং মানজাক্ষা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার নখবই বরম গনাং বরক রক থৈরমা শিবির খরক বাচি বাইথাং মুচুঙ্গুই থৈর লাইখা বন্দে মাতরম শ্রীজাকমানি বিশি সারা বাজি পংমানো রগই সমাজ শক্তি সোসাইটিনি সাকথারমা বাই ভারত হাপাংনি হুকমু কক চংলাই নগ্নি চুবাচুবাই শান্তির বাজানি মুকুট অডিটোরিয়াম ও সালনাইনি হুকমু মেল তিনি পাইখা বুসকাং সালজিবা সেপ্টেম্বর ফিল বাচি চুকু ইঞ্জিনিয়ার্স রকনি সাল পালাই জাগানো অ সালন বুসকাং তনই তিনি অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সাকথারমা বাই রবীন্দ্র শতবার্ষিকী ভবন শাখাম শিবির তাই রি চুম্বাকমুং যোগালি যাক্ষা শাখাম শিবির খড়ক সারা বাচি শাক নাই জাগৈ শাখামনি সেপশাক নাখা আবনকারী বুসকাং অসামতাইন রগৈ আগরতলা আউলি নাইখ্রাইনি সাফাই কর্মী রকনি বিশিং রি চুম্বাক যাক্ষা আর নারোয় অকরা আঙি মানজাক্ষা মেয়র দীপক মজুমদার বনকারী মানজাক্ষা কর্পোরেটর রত্না দত্তন খবৈ মথানি যত্তনি তাঁকরা ইঞ্জিনিয়ার প্রিয়তুষ দাস ইয়াং ত্রিপুরা পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশননি সাকথারমা বাই তিনি আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল বেমারী রকনি বিশিং চামুং কাহাম বাগজাক্ষা হাস্তে বেরেমনি ব্রী রকনে ক্রিকেট বাতাই মাও উদয়পুর সেমি ফাইনেল কাশাখা তিনি বাইখোরা রংনক থংখলাও সংসাজা কোয়ার্টার ফাইনেল মোহনপূর্ণ উইকেট কাইচুকুবাই মেচেনই উদয়পুর সেমি ফাইনেল কাশাও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকল যাক জে সিমু কুমু ক্রিকেট বাটাইমুংনি উলথাম এবার পাইঠাক রাউন্ডনি কাইনি থংমুং তিনি নিশিমি চ্যাংখা এমবিবি স্টেডিয়াম ও স্ফুলিঙ্গ ক্লাব ন কেবেঙ্গি সালথামনি থংমুঙ্গ জয়নগর ক্রিকেট ক্লাব পুইলা ইনিংস পুইলা সালনি পাইথাগ উইকেট কায়দক বাই নৈরা বাচি

ranti shakha yang norsingorni tit thung kholawa tai kaisa thungmung go blood mouth no kebengi songhoti club puila innings ho puila salni paithago wicket kaidok bai nuira snichis niranti shakha buskang dam nei chibrio hasteni bebak hangkhoro ferangko gei watai waimano hone hojak mungrekha nobartibar naikhung khana salni shakani tungmari thamchi bri degree celsius tai khamani neichi dog degree celsius ne ganagini tongai mano tini salni shakani tungmari tongmani thamchi bri dashamik nei degree tai khamani neichi ba dashamik sni degree celsius paithago koktuma bubak rok taisa porifiwa মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা ব্রিক্স কিসাসক হাকতরনি বদল সিমিয়া অমজিং জালিয়াকক মানি ইকোসিস্টেম কাইশা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা সিপাহী জলা স্মার্ট ফেন্সিং পাইলট নাংবতাংনি সামুং চেংখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা হাস্তিনি শাখাম বাবায় খুরচাজাক থথক স্লাইমুং ফাইখা হাস্তে বেরেমনি ব্রিরংনি ক্রিকেট বাতাইমা ও উদয়পুর সেমি ফাইনাল কাশাখা কক্তমা তিনি নিবাগে অরণ পাইখা উলনি কক্তমা আওয়াইঙ্গা নখনা ফুং দাম স্নি সথি ব্রিজিওয়া

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন ব্রিকস কেবল কয়েকটি দেশের একটি গোষ্ঠী নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সিপাহীজলায় আন্তর্জাতিক সীমান্তে স্মার্ট ফেন্সিং পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। জেসি লীগ ক্রিকেটের শেষ রাউন্ডের তিন দিনের দুটি খেলা আজ থেকে শুরু হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন ব্রিকস কেবল কয়েকটি দেশের একটি গোষ্ঠী নয়, বরং এটি সমাধানের একটি ইকোসিস্টেম, এবং গত দুদিনের আলোচনা এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব বিষয়ক ব্রিকস অধিবেশনে সমাপনী বক্তব্যে শ্রী মোদী আশা প্রকাশ করেন ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত নয়াদিল্লি ঘোষণা যৌথ দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করবে। তিনি সমস্ত ফলাফলকে সময় উপযোগী পদক্ষেপে রূপান্তর করার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যা প্রান্তিক স্তরে প্রভাব ফেলবে। তিনি বলেন ব্রিকস ভুক্ত দেশগুলি একসঙ্গে কাজ করবে, যাতে ব্রিকস কাঠামোটি কেবল নথিপত্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে একটি দৃশ্যমান প্রভাব তৈরি করতে পারে। ব্রিকস তার তৃতীয় দশকে পা রাখতে চলেছে বলে উল্লেখ করে শ্রী মোদী দাবি করেন বিশ্ব এখন এই গোষ্ঠীর কাছ থেকে কেবল ধারণা এবং প্রতিশ্রুতি নয়, বরং সুনির্দিষ্ট ফলাফল প্রত্যাশা করে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে ব্রিকস অবশ্যই এই প্রত্যাশা পূরণ করবে। প্রধানমন্ত্রী পরবর্তী ব্রিকস চেয়ারম্যান হিসেবে চীনকে শুভেচ্ছা জানান। নয়াদিল্লি শীর্ষ সম্মেলনকে সফল করার জন্য তিনি সমস্ত ব্রিকস রাষ্ট্র, অংশীদার দেশ এবং তাদের দলগুলিকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তাদের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন তাদের গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা এবং পরামর্শ সহযোগিতাকে বিস্তৃতি এবং গভীরতা উভয়ই প্রদান করেছে। তিনি আরও যোগ করেন যে তাদের উপস্থিতি ব্রিকসের ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতা, উন্মুক্ততা এবং অন্তর্ভুক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। এর আগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস শীর্ষ সম্মেলনের উন্মুক্ত অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ বলেন অতিমারি, জলবায়ু বিপর্যয় এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন প্রমাণ করেছে যে আজকের এই সংযুক্ত বিশ্বে কোনো সংকটই কেবল একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। শ্রী মোদী বলেন তাই ব্রিকস দেশগুলি এই গোষ্ঠীর মধ্যে স্থিতিস্থাপকতা বৃদ্ধির উপর বিশেষ জোর দিয়েছে। স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব বিষয়ক অধিবেশনে শ্রী মোদী জোর দিয়ে বলেন যে সময়মতো চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা, সেগুলির জন্য প্রস্তুতি নেওয়া এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সমানভাবে জরুরি। তিনি জানান যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ ও মোকাবিলার জন্য একটি ব্রিকস সমন্বিত প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থার বিষয়ে একমত হওয়া গেছে। তিনি আরও যোগ করেন দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রাথমিক সতর্কীকরণ তথ্য সমন্বয় নির্দেশিকা তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন সিপাহীজলায় আন্তর্জাতিক সীমান্তে স্মার্ট ফেন্সিং পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে।

বিএসএফের উদ্যোগে টেন্ডার ডাকার প্রক্রিয়া চলছে। আজ শালবাগানে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে রাজ্যে 856 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে 119 কিলোমিটারের বেশি পুরনো সীমান্ত বেড়া নতুন করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের সীমান্তে পাচার সহ কিছু সমস্যা রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও সীমান্তে গিয়ে সেই সব সমস্যার কথা জেনে গেছেন। এই সব সমস্যা সমাধানের জন্য স্মার্ট বর্ডার প্রকল্পে কাজ চলছে। তিনি আরও বলেন, আধুনিক সীমান্ত পরিকল্পনা বাস্তবায়ন হলে পাচারের সমস্যা দূর হবে। এর সাথে বিএসএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথ ত্রিস্তরীয় কোঅর্ডিনেশন কমিটি গঠনের উপরেও তিনি জোর দেন। এদিকে রক্তদান সম্পর্কে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিবির ছাড়াও ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিন। রোটারি ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে 80 জন রক্তদান করেন। অনুষ্ঠানে ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স রানী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার গ্রামীণ জেলার উদ্যোগে আইজিএম হাসপাতালে রক্তদান শিবির পরিদর্শন করে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ও যুব সমাজকে দেশের উন্নয়নের অন্যতম অংশীদার হিসেবে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে যুব মোর্চার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন। আগরতলায় 2টি জায়গায় এই রক্তদান শিবির হয়। সদরের যুব মোর্চার উদ্যোগে জিবি হাসপাতালে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে আজ 9টি জেলার ফটিকরাই বাজার শেডে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। শিবিরে মোট 48 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উত্তর জেলা যুব মোর্চার উদ্যোগে আজ ধর্মনগর জেলা হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব। অপরদিকে ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ পিলাক জেলার উদ্যোগে জোলাইবাড়ি, বিলোনিয়া ও সাবরুমে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জোলাইবাড়িতে আয়োজিত শিবিরে 40 জন, সাবরুম মহকুমা হাসপাতালে 21 জন এবং বিলোনিয়া মহকুমা হাসপাতালে 4 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজে MBBS কোর্সে আরও 50টি আসন বাড়ানো হল। এর ফলে এই কলেজে আসন বেড়ে দাঁড়িয়েছে 200টি। ন্যাশনাল মেডিকেল কমিশনের সিট ম্যাট্রিক্সে এই তথ্য পাওয়া গেছে। এর ফলে ত্রিপুরার 3টি মেডিকেল কলেজে MBBS আসন সংখ্যা বেড়ে হয়েছে মোট 500। TMC এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজে রয়েছে 300টি আসন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে, এবং ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং জটিল চিকিৎসার জন্য ত্রিপুরার বাইরে রোগী পাঠানোর সংখ্যাও হ্রাস পেতে শুরু করেছে। আজ আগরতলার উত্তর বাধারঘাটের উন্নয়ন সংঘে আয়োজিত রক্তদান শিবির সহ আগরতলা পৌর নিগম ও আশা কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। পাশাপাশি তিনি অঙ্গদান ও প্রতিস্থাপন সুবিধা প্রসারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সরকার ত্রিপুরায় বিভিন্ন অঙ্গদান ও প্রতিস্থাপন কেন্দ্র চালু করতে আগ্রহী। রাজ্যে সফলভাবে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন সরকার হার্ট প্রতিস্থাপন করার বিষয়টিতেও কাজ করে চলছে। তিনি ক্লাবগুলির প্রতি সমাজে শৃঙ্খলা বজায় রাখা ও নিরপেক্ষ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তি উপলক্ষে সমাজ শক্তি সোসাইটির উদ্যোগে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে 2দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শেষ হয়েছে। শেষ দিনে অঙ্কন, লোকসঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, চিত্রশিল্পীদের কর্মশালা এবং শান্তির বাজার শহরে ইউনিটি র্যালি অনুষ্ঠিত হয়।
আগামী 15ই সেপ্টেম্বর পালিত হবে 59তম প্রকৌশলী দিবস। এই দিনটিকে সামনে রেখে আজ অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে

0: অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির ও বস্ত্র বিতরণ। স্বাস্থ্য শিবিরে 150 জন রোগী বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, তাছাড়া ছিলেন কর্পোরেটর রত্ন দত্ত সহ সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রিয়তোষ দাস। এদিকে ত্রিপুরা পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলায় অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে পুষ্টিকর সামগ্রী বিতরণ করা হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন দিল্লিতে আজ ইরানের অর্থমন্ত্রী সৈয়দ আলী মাদানি জাদেহের সঙ্গে বৈঠক করেছেন। ব্রিক্স শিখর সম্মেলনে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রক জানিয়েছে, এই দুটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা প্রসারিত করতে আলোচনা হয়েছে। খোয়াই জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খোয়াই নতুন টাউন হলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সঙ্গীত প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। এই প্রতিযোগিতায় খোয়াই জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মোট 4টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত জেসি স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় তথা শেষ রাউন্ডের দুটি খেলা আজ থেকে শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে 3 দিনের খেলায় জয়নগর ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 6 উইকেট হারিয়ে 258 রান করে। এদিকে নরসিংগড়ের টিআইটি মাঠে অপর খেলায় ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে সংহতি ক্লাব প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 6 উইকেটে 277 রান করে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী বলেছেন, ব্রিক্স কেবল কয়েকটি দেশের একটি গোষ্ঠী নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিপাহী জেলায় আন্তর্জাতিক সীমান্তে স্মার্ট ফেন্সিং পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। জেসি লীগ ক্রিকেটের শেষ রাউন্ডের 3 দিনের 2টি খেলা আজ থেকে শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাস শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাস শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এবারে এশিয়া কাপ টি-20 উমেন্স ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর ফাইনাল ম্যাচ ভারত বনাম শ্রীলঙ্কার ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাস শহর কেন্দ্র থেকে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখা মাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
2: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
3: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আকাশ মানে গোলা শহর। এখন শুনুন বিজ্ঞান ভাবনা অনুষ্ঠানটি, শুনবেন নিউজন এআইআর অ্যাপে।
1: নাসা মার্স মিশন পার্সিভিয়ারেন্স রোভার এর উদ্দেশ্য, কার্যক্রম ও সফলতা নিয়ে আজকের এই আলোচনা। আদিকাল থেকে মানুষের জানার আগ্রহ প্রবল। অজানাকে জানা ও চেনাকে চেনা, এই কৌতূহল নিয়ে দিনের পর দিন মানুষ গবেষণা চালিয়ে যাচ্ছে। আবিষ্কৃত হচ্ছে নিত্য নতুন প্রকল্প, তেমনি মানুষের এক অদম্য জিজ্ঞাসা, এই বিশ্বে প্রাণ আছে আর কি কোথাও কোনো প্রাণের সন্ধান নাই? যদি বা থাকে তবে কোথায় থাকতে পারে? জীবনের উৎস আমরা জানি জল। যদি পৃথিবী ছাড়া আর কোথাও জলের সন্ধান পাওয়া যায় তবে অবশ্যই সেখানে প্রাণ বা জীবন বা জীবিত কোনো হদিস পাওয়া যাবে। এই আগ্রহ ও কৌতূহলকে সামনে রেখে গবেষণার পর গবেষণা চলছে আজও। সৌরজগতে বর্তমানে 8টি গ্রহ আছে, এর মধ্যে চতুর্থ গ্রহ হল মঙ্গল। পৃথিবী থেকে মঙ্গলকে দেখতে লাল রঙের হয় বলে একে লাল গ্রহ বলা হয়। পৃথিবী ও মঙ্গল গ্রহ তুলনা করলে দেখা যায় তাদের মধ্যে অনেক সাদৃশ্য বর্তমান। যদিও আকৃতিতে মঙ্গল পৃথিবীর অর্ধেক, কিন্তু পৃথিবীর অক্ষের সঙ্গে যে কৌণিক মান বর্তমান, মঙ্গলের কৌণিক মানও প্রায় সমান। অর্থাৎ পৃথিবীর কৌণিক মান 23 ডিগ্রি, মঙ্গলের কৌণিক মান 25 ডিগ্রি। পৃথিবীর একদিনের আবর্তনকাল 24 ঘন্টা, তো মঙ্গলের আবর্তনকাল 24 ঘন্টা 34 সেকেন্ড। তাছাড়া প্রচুর পরিমাণে মিথেন গ্যাসের উপস্থিতি আছে মঙ্গল গ্রহে। বিজ্ঞানীদের ধারণা, মঙ্গল গ্রহে প্রাণের সঞ্চার হয়তো কোনো একদিন ছিল, তাই এত মিথেন পাওয়া যায়। কেননা মিথেন সাধারণত পশুখাদ্যের পচনের ফলে তৈরি হয় অথবা সৌর বিস্ফোরণের ফলে তৈরি হতে পারে, অথবা যেখানে জলের উপস্থিতি থাকবে সেখানে জৈব পচনের ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয়। এইসব কারণে বিজ্ঞানীদের মনে মঙ্গল গ্রহ সম্বন্ধে জানার আগ্রহ আরও তীব্র হয়ে যায়। শুরু হয়ে যায় মঙ্গলের উপগ্রহ পাঠানো। বিভিন্ন দেশ এতে অংশগ্রহণ করে, ভারত পিছিয়ে নয়। 1900 শতকের গোড়ার দিকে আমেরিকান গণিতজ্ঞ তথা ব্যবসায়ী বা মহাকাশ বিজ্ঞানী পার্সিভাল লয়েল একটি টেলিস্কোপের মাধ্যমে মঙ্গল গ্রহের অবস্থান লক্ষ্য করার চেষ্টা করেন। তিনি দেখতে পান মঙ্গলে মাটিতে যে আকার আকৃতি দেখা যায় তা অনেকটা নদী নালা বা জলাশয়ের মতো। এ থেকে উনি মনে করেন যে অতীতে কোনো এক সময় মঙ্গলে জল ছিল। যদিও তৎকালীন সময়ের বৈজ্ঞানিকরা মনে করেন পার্সিভাল লয়েলের যে টেলিস্কোপ ছিল তা ছিল অতি নিম্নমানের, ফলে উনি যা লক্ষ্য করেছেন তা উনার দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশন। তবুও গবেষণা চলতে থাকে, চলতে থাকে উপগ্রহ পাঠানোর প্রতিযোগিতা। এখন অবধি প্রায় 50টি উপগ্রহ বিফল হয়েছে, তার মধ্যে নাসা কর্তৃক প্রেরিত 5টি উপগ্রহ মঙ্গলে সাফল্যের সঙ্গে অবতরণ করতে পেরেছে। বর্তমানে 4টি প্রেরিত উপগ্রহের সঙ্গে পৃথিবীর বা নাসার আর কোনো যোগাযোগ নাই। এগুলি চিরতরে

ধ্বংস হয়ে গেছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এগুলি থেকে যে অনুমান করা হয় মঙ্গলে গভীর খাত ছিল বা জলাশয় ছিল যেখানে প্রাণের সঞ্চার থাকতে পারে, এগুলি হয়তো লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফলে সৌর বিস্ফোরণের ফলে জলের হাইড্রোজেন কণা মহাবিশ্বে বিলীন হয়ে জেগেছে, অথবা জল শুকিয়ে গেছে, বায়ুমণ্ডলের স্তর হালকা হয়ে গেছে, তাই এগুলি আর বর্তমানে নাই। তবুও ধারণা এসব অঞ্চলে জীবনের কোনো অস্তিত্ব বা ফসিল পাওয়া যেতে পারে। সঠিক তত্ত্ব জানার আগ্রহে নাসা মার্স মিশন পার্সিভিয়ারেন্স রোভার নামক একটি উপগ্রহ 2020 সালের 30 জুলাই প্রেরণ করে। আগে প্রেরিত উপগ্রহগুলি থেকে এই উপগ্রহ অনেক অনেক উন্নতমানের যন্ত্রাদি নিয়ে গঠিত। মার্স পার্সিভিয়ারেন্স রোভার সাফল্যের সঙ্গে মঙ্গলের মাটিতে অবতরণ করে। পার্সিভিয়ারেন্স রোভার একটি ছয় চাকা বিশিষ্ট 7 ফুট লম্বা যন্ত্রবিশেষ, যা অবাধে মঙ্গলের উপরিতলে চলাফেরা করতে পারে। এই যন্ত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন 19টি ক্যামেরা ও মঙ্গলে সৃষ্ট বিভিন্ন শব্দ সংগ্রহের জন্য 2টি অতি উন্নত মানের মাইক্রোফোন দেওয়া আছে। তাছাড়া দূর দূরান্তে অর্থাৎ পার্সিভিয়ারেন্স থেকে অনেক অনেক দূরের সংকেত সংগ্রহ করার জন্য ইঞ্জেনিউটি হেলিকপ্টার নামক একটি ড্রোন পার্সিভিয়ারেন্সে পাঠানো হয়েছে। মার্স মিশন পার্সিভিয়ারেন্স রোভার এর মূল উদ্দেশ্য 4টি। এগুলি হল মঙ্গলের ভূতত্ত্ব সম্বন্ধে ধারণা নেওয়া, অর্থাৎ মঙ্গলের মাটির স্তর, মাটির প্রকৃতি বা অবস্থা কিরূপ তার সঠিক তত্ত্ব ধারণা করা। 2 নম্বর অ্যাস্ট্রোবায়োলজি, অর্থাৎ মঙ্গলের মাটিতে কোনো জীবের সন্ধান পাওয়া যায় কি না, বা অতীতে কোনো জীব বা প্রাণের অস্তিত্ব ছিল কি না তা জানান দেবে। স্যাম্পল ক্যাচিং, অর্থাৎ মঙ্গলের মাটি থেকে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা স্যাম্পল বা মাটির টুকরো সংগ্রহ করবে এবং সেগুলি থেকে ভবিষ্যতে পৃথিবীতে আনয়ন করে তার তত্ত্ব জানা যাবে। চতুর্থত, মঙ্গলের আবহাওয়ায় কোনো অক্সিজেন নাই, আছে কঠিন কার্বন ডাইঅক্সাইডের শুষ্ক বরফ। এই শুষ্ক বরফ থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন করা। পৃথিবীতে যেমন উদ্ভিদ বা গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে এবং মানব জাতিকে বাঁচার বা জীবন বাঁচিয়ে রাখার সুযোগ হয়, তেমনি মঙ্গল গ্রহে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে ছেড়ে দেওয়া, যাতে ভবিষ্যতে কোনো মানব যদি মঙ্গল গ্রহে যায় তাহলে পৃথিবী থেকে অক্সিজেন নিয়ে যেতে হবে না, সেখানেই পাওয়া যায়। এই উদ্দেশ্যকে সামনে রেখেই পার্সিভিয়ারেন্স পাঠানো হয়। লক্ষ্য রাখা হয় 687 দিন মঙ্গল গ্রহে থাকবে এবং তার বিভিন্ন তত্ত্ব ছবি সংকেত পাঠাবে। ইঞ্জিনিয়ারটি হেলিকপ্টার ড্রোন যা পার্সিভিয়ারেন্সে পাঠানো হয়েছে তার উদ্দেশ্য দূরাগত অবস্থান থেকে সে সংকেত পার্সিভিয়ারেন্সে পাঠাবে, যাতে পার্সিভিয়ারেন্স যে অঞ্চলে আছে তার থেকেও অনেক দূরের সংকেত জানা যায়। কোনো গ্রহে কোনো উপগ্রহ বা যান পাঠানো খুব সহজ কাজ নয়, কারণ এর জন্য উপগ্রহকে 3টি স্তর অতিক্রম করতে হয়। এগুলি হল এন্ট্রি, ডিসেন্ট এবং ল্যান্ডিং, অর্থাৎ উপগ্রহের আবহমণ্ডলে প্রবেশ করানো, গতিবেগ নিয়ন্ত্রিত করা ও সঠিক সাফল্যভাবে

অবতরণ করানো। মঙ্গল গ্রহে যে কোনো যান ল্যান্ডিং করা খুব সহজ নয়, কারণ মঙ্গলে যেমন উঁচু পাহাড় অর্থাৎ এভারেস্টের প্রায় তিন গুণ উঁচু আছে, তেমনি আছে গভীর গর্ত। আবার কিছু কিছু জায়গায় প্রচুর লাল ধুলো যা মুহূর্তে চারদিক অন্ধকার করে যন্ত্রকে নষ্ট করে দিতে পারে। মঙ্গল গ্রহে এই তিনটি স্তর অতিক্রম করতে মোট সময় লাগে 7 মিনিট।

ম্যানুয়ালি কোনো সংকেত পাঠানো সম্ভব নয়। এই তিনটি স্তর মঙ্গলের উপগ্রহ নিজের থেকে সংকলন করতে হবে। এই সাত মিনিট মহাকাশ যানকে কি অবস্থায় উপগ্রহে পাঠানো হবে বা তার অবস্থান কি হবে, সে হয়তো ধ্বংস হয়ে যেতে পারে অথবা সাবলীর সঙ্গে অবতরণ করতে পারে। তাই বিজ্ঞানীরা মনে করেন এই সাত মিনিট সেভেন মিনিট অফ টেরর মঙ্গল গ্রহে আবহাওয়া মণ্ডলে পৌঁছানোর 10 মিনিট আগে রকেট থেকে এই যান পৃথক বা আলগা হয়ে যায়। মঙ্গলের আবহাওয়ায় পৌঁছে প্রায় 15 থেকে 16,000 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে আবর্তন করতে থাকে। মঙ্গলের আবহাওয়ায় সঞ্চালনের ফলে ধীরে ধীরে সেই গতিবেগ কমতে থাকবে এবং গতিবেগ কমার জন্যে প্রচুর ঘর্ষণ হবে। সেই ঘর্ষণে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হবে। এই তাপকে প্রশমিত করার জন্য উন্নত মানের হিট সিঙ্ক ব্যবহার করে পার্সিভিয়ারেন্সকে পাঠানো হয়েছে যাতে তার যন্ত্রগুলি নষ্ট হয়ে না যায়। পার্সিভিয়ারেন্স ল্যান্ডিংয়ের জন্য মঙ্গলের একটি নির্দিষ্ট জায়গাও চিহ্নিত করতে হয়, কারণ যে কোনো জায়গায় পার্সিভিয়ারেন্সকে ল্যান্ডিং করলে সে হয়তো সঠিক কাজ করবে না বা পাহাড়ের চূড়ায় পড়লে তার মুভমেন্ট বা গতি থাকবে না, নষ্ট হয়ে যাবে। দুলা অঞ্চলে পড়লে সে হয়তো অধিক দুলায় যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে। তাই কোথায় পার্সিভিয়ারেন্সকে পাঠানো যায় বা ল্যান্ডিং করা যায় তার দায়িত্ব দেওয়া হয় ভারতীয় বিজ্ঞানী ডক্টর স্বাতী মোহনকে। ডক্টর স্বাতী মোহন সাফল্যের সঙ্গে এই জায়গাটির অনুসন্ধান করেন এবং সঠিক তথ্য দেন। তিনি ঠিক করেন মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটার নামক একটি স্থান ইকুইটারে বর্তমান। এই স্থানটি অনেকটা সমতল পাহাড়ও নয়, গভীর গর্তও নয়, যেখানে মঙ্গলযান অর্থাৎ পার্সিভিয়ারেন্স অবাধে চলাফেরা করতে পারে। তাই মঙ্গলযান বা পার্সিভিয়ারেন্স মঙ্গল গ্রহে পৌঁছার পর তার নিজের মধ্যে থাকা প্যারাসুট খুলে যায় এবং প্যারাসুট খুলে যাওয়ার পরে এমন একটি যন্ত্র অর্থাৎ টেরেন্ট নেগেটিভ রিলেটিভ ন্যাভিগেশন নামক একটি যন্ত্র দেওয়া আছে, যে যন্ত্রের সাহায্যে দ্রুত ফটো তুলতে থাকে। সেই ফটোগুলি দেখে দেখে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয় এবং পৃথিবী থেকে ম্যানুয়ালি সংকেত পাঠানো হয় ল্যান্ডিংয়ের জন্য। ল্যান্ডিং উপযোগী অবস্থায় ফিরে এলে প্যারাসুট নিজের থেকেই আলগা হয়ে যায় এবং সেটাই জেজেরো ক্রেটার জায়গায় অবতরণ করে। এই জায়গাটি এমন যে পার্সিভিয়ারেন্স কাজ করার জন্য সোলার সেলের প্রয়োজন, অর্থাৎ সবসময় সূর্যের আলো থাকতে হবে। জেজেরো ক্রেটার ইকুইটারে থাকায় সবসময় সেখানে সূর্যের আলো থাকবে। জেজেরো ক্রেটার এমন একটি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে হয়তোবা অতীতে জল ছিল এবং এটা বিরাট একটি জলাশয়ের আকার ধারণ করেছে। যদি জল থাকে তবে নিশ্চয়ই মাইক্রোবের অস্তিত্ব পাওয়া যাবে, তাই জেজেরো ক্রেটারই তার সঠিক মূল্যায়ন হয় ল্যান্ডিংয়ের জন্য। পার্সিভিয়ারেন্সের মধ্যে থাকা বিশেষ যন্ত্রের মাধ্যমে জেজেরো ক্রেটারের পাথর ভেঙ্গে ওই এলাকার মাটি এক্সপ্লোর করে ব্যাখ্যা করবে কোনো মাইক্রোবস বা কোনো প্রাণের অস্তিত্ব ছিল কি না। পার্সিভিয়ারেন্স নির্দিষ্ট একটি রেখা বরাবর অনুসরণ করে জেজেরো ক্রেটার বা ডেল্টা এর বিশ্লেষণ করবে। অনুমান করা হয় মঙ্গল গ্রহের কোনো বিস্ফোরণের ফলে এই রূপ ক্রেটার বা গর্ত তৈরি হয়েছিল। এই ব্যাখ্যাও দেবে পার্সিভিয়ারেন্স যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল কিনা। পার্সিভিয়ারেন্সে এমন একটি যন্ত্রের ব্যবস্থা রাখা হয়েছে
যা

সাইজে পাথর ছোট ছোট টুকরায় রূপান্তরিত হবে। এগুলিকে যন্ত্রের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় সিলিং করবে এবং সিলিং শেষ হয়ে গেলে এই স্যাম্পলগুলি মঙ্গল গ্রহেই ছেড়ে দেবে, যাতে ভবিষ্যতে পৃথিবী থেকে স্যাম্পল রিটার্ন মিশন পাঠানো হলে সেই মিশনের মাধ্যমে এই স্যাম্পলগুলিকে আনা যাবে। মঙ্গলে অবতরণের জন্য সাধারণত তিনটি স্তর অতিক্রম করতে হয় কোনো গ্রহকে। এই স্তরে মঙ্গল গ্রহে চড়ানো চিটামণু স্যাম্পলগুলির অনুসন্ধান করবে, দ্বিতীয় স্তরে এগুলি সংগ্রহ করবে এবং তৃতীয় স্তরে রকেটের ব্যবস্থা থাকবে, সংগৃহীত স্যাম্পলগুলি নিয়ে স্পেসে ছেড়ে দেবে এবং পৃথিবী থেকে পাঠানো স্পেস অরবিটার রিটার্ন মিশন সংগ্রহ করে পৃথিবীতে আনবে। উদ্দেশ্য 2020 সালে এইরকম একটি স্পেস রিটার্ন মিশন, স্যাম্পল রিটার্ন মিশন পৃথিবী থেকে ছাড়া হবে, যা সংগ্রহ করে 2031 সালের মধ্যে পৃথিবীতে আনবে। পার্সিভিয়ারেন্সের কাজ করার জন্য 60টি অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রের ব্যবস্থা রাখা হয়েছে। এগুলি হলো সুপারক্যাম বা আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটার। সুপারক্যাম, যার সাহায্যে 20 ফুট দূরের কোনো বস্তুর নিখুঁত ছবি তুলতে পারবে। আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটারের সাহায্যে মঙ্গলের মাটিকে বিশ্লেষণ করে জৈবযৌগের সন্ধান দেবে। আর যদি জৈবযৌগের হদিশ পাওয়া যায়, তবে অতীতে যে প্রাণের অস্তিত্ব ছিল তা জানা যাবে। দ্বিতীয়ত, মাস্ট ক্যামেরা, যার সাহায্যে যে কোনো ছবিকে জুম করে অনেকগুণ বড় করতে পারবে এবং প্রয়োজনে 3D ছবি তুলে পাঠাতে পারবে, যার ফলে মঙ্গলে অবস্থিত পাথরের আকার আকৃতি সম্বন্ধে একটি ধারণা নেওয়া যেতে পারবে। তৃতীয় যন্ত্র ম্যাডা, MEDA বা মার্স এনভায়রনমেন্টাল ডিনামিক্স অ্যানালাইজার। এই যন্ত্রের সাহায্যে জেজেরো ক্রেটারের ওয়েদার বা আবহাওয়া সম্বন্ধে ধারণা দেবে। এর জেজেরো ক্রেটারের তাপমাত্রা, আবহাওয়ার গতি প্রকৃতির দিক উল্লেখ করবে, মঙ্গল গ্রহে কি পরিমাণ ডাস্ট বর্তমান এবং ডাস্টগুলির সাইজ আকার আকৃতি কিরূপ তার ধারণা দেবে। চতুর্থত, মক্সি, MOXIE, মার্স অক্সিজেন ইনসিটু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট। এই যন্ত্র মঙ্গল গ্রহে যে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে তার থেকে অক্সিজেন গ্যাস তৈরি করতে থাকবে এবং ইনসাফিসিয়েন্ট অক্সিজেন গ্যাস মঙ্গল গ্রহের আবহমণ্ডলে ছেড়ে দেবে, যাতে পরবর্তী সময়ে কোনো মানব মিশন যদি মঙ্গলে পাঠানো হয় তাহলে অক্সিজেনের অভাবে শ্বাসপ্রশ্বাস নেওয়ার কোনো অসুবিধে হবে না। তাছাড়া ইঞ্জিনিটি হেলিকপ্টার ড্রোন বা কোনো হেলিকপ্টার প্রপেলার যাতে অবাধে মঙ্গলের আকাশে উঠতে পারে তাও সম্ভব হবে। পঞ্চম যন্ত্র পিসকেল, PIXL, প্ল্যানেটারি ইনস্ট্রুমেন্ট ফর এক্সরে লিথোকেমিস্ট্রি। এই যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র কণার অর্থাৎ টিনি কণা, বালুর চেয়ে অনেক অনেক ছোট কণার আকার আকৃতি এবং জৈবিক যৌগের অস্তিত্ব ব্যাখ্যা করবে। তাছাড়া একটি উন্নতমানের ক্যামেরা এর সঙ্গে যুক্ত আছে, যে ক্যামেরার সাহায্যে মাটি, পাথর, বালি ইত্যাদির ন্যূনতম পার্থক্য বা ব্যবধান কি সেটাও তুলে ধরবে। ষষ্ঠ যন্ত্র রিমপ্যাক্স, RIMFX, রেডর ইমেজার ফর মার্স সাবসারফেস এক্সপেরিমেন্ট। এই যন্ত্রের সাহায্যে পার্সিভিয়ারেন্সের ঠিক যে জায়গায় দাঁড়ানো আছে তার নিচের জায়গার ছবি তুলবে এবং তার ভূতাত্ত্বিক ব্যবস্থা

0: ইরূপ অর্থাৎ জিওলজিক্যাল তত্ত্ব ব্যাখ্যা করবে এবং তার তত্ত্বগুলি পাঠাবে।
1: বিজ্ঞান ভাবনা অনুষ্ঠান এখানে শেষ হল। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন প্রদীপ রঞ্জন পাল। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি নজরুল গীতির অনুষ্ঠানে। আজ নজরুল গীতি শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ শুনলেন নজরুলগীতি, শিল্পী ছিলেন ফিরোজা বেগম। আকাশবাণী খোলা শহর এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: India in the first T20 international of the three-month series in Delhi a short while ago. In para badminton, Tokyo Paralympic gold medalist Pramod Bhagat secured gold medal in the men's singles SL3 category and teamed up with Sukant Kadam to win the silver in the men's doubles SL3 SU5 at the Japan International today. The six-time world champion Bhagat produced a dominant performance in the singles final, defeating fellow Indian Umesh Kumar 21-16, 21-8 to clinch the top honour. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi says BRICS is an ecosystem of solutions, stresses need to translate all outcomes of New Delhi Declaration into time-bound actions as 18th BRICS Summit concludes. Prime Minister holds 15 bilateral meetings with world leaders besides engagement with heads of international institutions on the sidelines of the summit. Home Minister Amit Shah says India should aim to become a global leader in lab-grown diamonds and jewellery sector. Six persons killed and nearly 130 missing after Indonesian ferry capsizes in Java Sea. In hockey, India's men's and women's team clinched Junior Asia Cup title at Moshi in China. And in cricket, women's T20 Asia Cup final match between India and defending champion Sri Lanka underway in Dubai. Indian men's team takes on Afghanistan in the opening game of the three-match T20 series in Delhi. For details of these stories and more, log on to our website, newsonair.gov.in and News on AIR app. And that's all in the news at 9. Good night.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী গোলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর গোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। 103.2 মেগাহার্জে আকাশবাণীর গোলা শহর কেন্দ্রে শুনতে পাচ্ছেন এশিয়া কাপ টি-20 উমেন্স ক্রিকেট টুর্নামেন্টের ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচের ধারা বিবরণী। এটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। নিউজ অন এআইআর অ্যাপে শুনতে পাবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন। বিনোদনের প্রথম গানখানি শুনুন শ্যামল মিত্রের কণ্ঠে, ছবি অবাক পৃথিবী।

বিনোদনে প্রথম গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে ছবি প্রতিদান। এবারে শুনুন শ্যামল মিত্রের কণ্ঠে ছবি অবাক পৃথিবী।

এতক্ষণ শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ছবি ছুটি থেকে নেওয়া গান। শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন। এবারের ছবি ময়না।

এতক্ষণ শুনলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ও রাধা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। ছবি ময়না। এবারে শুনুন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ছবি পরিণীতা।

বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন এখানে শেষ হলো আকাশবাণী কোলা শহর। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনুন শ্যাম কল্যাণ রাগে বেহালা বাদন, শিল্পী ভিজি চোখ।

0: আকাশবাণী খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকসে বৈচিত্র্যের মধ্যে সহযোগিতার মনোভাব এবং মানবতার অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিকস শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের গবেষণাগারে হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনাকে দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে রাখার জন্য শিল্পের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর অভিযান শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। হকি জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের মহিলা পুরুষ দল খেতাব জিতেছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলন সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকসে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দুদিনের এই শিখর সম্মেলনের শেষে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ব্রিকস শুধুমাত্র কতকগুলি দেশের সমন্বয়ে গঠিত হয়নি, এটি সমস্যা সমাধানের একটি আলোচনার মাধ্যম। গত দুদিন ধরে বিভিন্ন আলোচনায় ব্রিকসের এই মনোভাবই আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, নতুন দিল্লি এই শিখর সম্মেলনের ঘোষণাপত্রে পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতা স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
1: হম আশা করতে হ্যাঁ ইস সামিট সে উসমে অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে শেয়ার্ড ভিজন আর ফিউচার কোঅপারেশন কো স্পষ্ট দিশা দেগা হামে সবই আউটকমস কো সময়বদ্ধ অ্যাকশন আর লাস্ট মাইল ইম্প্যাক্ট সে জোড়না হোগা হামারে ফ্রেমওয়ার্ক ফাইল সে আগে বড়কর রিয়েল লাইফ মে ইম্প্যাক্ট পেদা করে ইসকে লিয়ে হাম সব মিলকর কাম করেঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রিকস তৃতীয় দশকে প্রবেশ করেছে। সমগ্র বিশ্ব এখন ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে ফলাফল আশা করে। শুধুমাত্র ভাবনা এবং প্রতিশ্রুতি নয়, সম্মিলিত প্রচেষ্টায় এই গোষ্ঠীভুক্ত দেশগুলি এই আশা পূরণে সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিকসের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিকস আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগগুলিও বিশেষ গুরুত্ব পাবে।
1: মহামারিয়া ক্লাইমেট ডিজাস্টার্স আর সাপ্লাই চেইন ডিসরাপশন নে দিখাযা হ্যায় কি আজ কে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড মে কোই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নহীঁ রহতা। ইসলিয়ে হমনে ব্রিক্স সমূহ মে রিজিলিয়েন্স বড়ানে পর বিশেষ বল দিয়া হ্যায়। চুনৌতিয়ো কো সময় রতে পহচাননা আর তুরন্ত কার্যবাহী করনা ভি উতনা হি আবশ্যক হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শহরের মধ্যে সুষ্ঠু পরিবহন

ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিক্স আরবান মোবিলিটি হাব স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে। এর ফলে আগামী দিনে এক দক্ষ পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। গ্লোবাল সাউথের প্রয়োজনে মেটাতে কার্যকর ও সহজলভ্য পদ্ধতিগুলিও আগামী দিনে গ্রহণ করতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি বদ্ধপরিকর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলনে 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জুমার্ত টোকাইভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী আজ দুটি দেশের পারস্পরিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতা সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী এবং সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী উন্নয়নের বিষয়ে সন্তোষ ব্যক্ত করেন। দুই নেতা রাজনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং নিরাপত্তা, যোগাযোগ, শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, নতুন প্রযুক্তি এবং দুদেশের মানুষের মধ্যে সম্পর্কের বিষয়ে আলোচনা করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলিতেও তারা মত বিনিময় করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করা এবং এই অঞ্চলের শান্তি, স্থায়িত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার বিষয়ে ঐক্যমত হন। ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি প্রাবেয় সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়া তাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও মজবুত করবে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেছেন। তিনি ব্রিক্স শিখর সম্মেলনে আসিয়ান চেয়ার হিসেবে ফিলিপিন্সের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। 2025-এর অগাস্টে রাষ্ট্রপতি মার্কোসের ভারত সফরের সময় যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা আরও এগিয়ে নিয়ে যেতে তারা রাজি হয়েছেন। উগান্ডার উপরাষ্ট্রপতি জেসিকা রোজ এপেল আলুপোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কে পর্যালোচনা করেন এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, দক্ষতা তৈরি, জ্ঞান বিনিময়, বিনিয়োগের সুবিধা এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের উপর জোর দেওয়ার কথা বলেন। প্রধানমন্ত্রী আজ দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতি ও নাইজেরিয়ার উপরাষ্ট্রপতির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে এবং ভারত সৌদি আরব সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। অন্যদিকে নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী জামশেদ কুচকারভের সঙ্গে বৈঠক করেছেন। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে মন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব সুধাকর দালালা বলেন, এই সম্মেলনে 50টিরও বেশি সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতের সভাপতিত্বে হওয়া এই সম্মেলনের অন্যতম সাফল্য। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভারতের রত্ন গহনা শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ল্যাব গ্রোন ডায়মন্ড বা গবেষণাগারে উৎপাদিত হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে থাকে। মুম্বাইতে 52তম ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ উল্লেখ করেন, ল্যাব গ্রোন ডায়মন্ডের বাজার বর্তমান হীরের বাজারের প্রায় 50 গুণ বড় হতে পারে এবং ভারতের ক্ষেত্রে এ বিষয়ে অগ্রগতির এ এক বড় সুযোগ বলে তিনি উল্লেখ করেন। তিনি এই শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের উৎপাদনকারী যন্ত্রপাতি, হীরে উৎপাদন, গহনা তৈরি, ব্র্যান্ডিং এবং বিশ্বজুড়ে বিভিন্ন শহরে ভারতীয় কোম্পানির শোরুম স্থাপন করে একটি মজবুত ভ্যালু চেইন গঠন করার আহ্বান জানান। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন আকাশবাণীকে। আজ তিনি জানান, বর্ধমানে একটি নার্সিংহোমে অপারেশন চলাকালীন একটি শিশু মারা যায়। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের ডিগ্রির বৈধতা নিয়ে গুরুতর সংশয় দেখা দেয়। এছাড়াও এই ধরনের আরও অনেক ভুয়ো চিকিৎসকের অভিযোগ স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে। এদিকে ভুয়ো ডাক্তার ইস্যুসহ তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছেন আইএমএর রাজ্য শাখার সম্পাদক প্রাক্তন সাংসদ শান্তনু সেন। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তার অভিযোগ, এ বিষয়ে পূর্বতন সরকারকে বারংবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদেশের সিম কার্ড ব্যবহার করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে এনআইএ জানিয়েছে। জাতীয় তদন্ত সংস্থা জানিয়েছে, ভারতীয় পরিচয়পত্রে তোলা অন্তত 250টি সিম কার্ড ব্যবহার করে ভারত বিরোধী চক্রান্ত করছে।

0: গুপ্তচরেরা। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ঘটনায় দুজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জেরা করেই বাকিদের খোঁজ চলছে। ধৃত শেখ মুর্শাদিন ও গৌতম খাড়া সিম কার্ড বিক্রি করত, থাইল্যান্ড এবং কম্বোডিয়া থেকেও চক্র চলত বলে খবর। জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের মহিলা ও পুরুষ দল খেতাব জিতেছে। মকিতে আজ চীন 1-0 হারিয়ে ভারতের মহিলা দল এই খেতাব জয় করে। সানিকা চন্দ্রকান্ত মানে ম্যাচের 17 মিনিটে একমাত্র গোলটি করেন। এই নিয়ে 2023 এবং 2024 মিলিয়ে পরপর তিনবার ভারত এর মহিলা দল জুনিয়র এশিয়া কাপ জয়ী হল। পুরুষ দল ফাইনালে দক্ষিণ কোরিয়াকে 4-1 পরাজিত করে। এই জয়ের ফলে দুই দলই জুনিয়র হকি বিশ্বকাপে যাওয়ার যোগ্যতা অর্জন করল। এশিয়া কাপের শিরোপা নিজেদের দখলে রাখার জন্য ভারতীয় পুরুষ এবং মহিলা দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এই সাফল্য খেলোয়াড়দের প্রতিভা ও দৃঢ় সংকল্পের প্রতিফলন। তিনি পুরো দলের প্রতি শুভকামনাও জানান। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MTEI গায়ার উপর হামলার ঘটনায় ভারত নিন্দা প্রকাশ করেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যে এখনও পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। দূতাবাস জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে সহযোগিতার মনোভাব এবং মানবতার অবদানকেও আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। নতুন দিল্লিতে আজ 8th ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। খবর শেষ হলো, এর পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী গোলা শহর। এশিয়া কাপ টি-20 ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট 2026 ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এছাড়া নিউজ অন এআইআর অ্যাপে আপনারা শুনছেন লোকগীতি শিল্পী পরীক্ষিত বালা।

0: meet in Oman tomorrow as tensions continue in the Strait of Hormuz and the Red Sea. In hockey, India's men's and women's teams clinch Junior Asia Cup titles at Mochi in China. And in US Open tennis, top seed Alexander Zverev to take on Ben Shelton in men's singles title clash tonight. That concludes tonight's World News Bulletin. Good night.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী গোলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 14 সেপ্টেম্বর সোমবার আমাদের অধিবেশন শুরু হবে 5:55। ভোর 6:02 অমৃতবাণীতে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। 6:07 শুনবেন ভক্তিগীতি। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং পরে ইংলিশ নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11:00 শুনবেন সরাসরি ফোনিন অনুষ্ঠান সুরের ভেলা। বেলা 12:05 শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী। 12:30 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন গজল। বেলা 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন লোকগীতি। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 খড়গুস্তিতে প্রথমে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে কৃষি আলোচনা। 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30 শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন আধুনিক বাংলা গান। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী গোলা শহর। আগামীকাল অধিবেশন শুরু হবে 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 25 সেকেন্ড।